0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, পঁচিশে আষাঢ়, তেইশে মহরম, নয় জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতেই শিরোনাম। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের উখিয়ায় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট পাহাড় ধসে আট জনের প্রাণহানি, ভারী বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির খোঁজ রাখছেন তারেক রহমান। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায় আজ। তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন কাঠামো প্রণয়নের উপর গুরুত্ব আরোপ। ইরানের উপর ফের হামলা যুক্তরাষ্ট্রের। ফিফা বিশ্বকাপে আজ রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এবং আজ হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 উদ্বোধন করবেন আজ। তিনি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন করবেন। ঢাকায় পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলার পাশাপাশি দেশের সাতটি বিভাগীয় সদরে পক্ষকালব্যাপী, 56টি জেলা সদরে সপ্তাহব্যাপী এবং 29টি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কৃষিকে প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন। এর আগে বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার কৃষিকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করছে। কৃষক নিবন্ধন, কৃষক ডেটাবেজ, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি পরামর্শ, ই এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ নেতা বলেন,
2: সরকার মাননীয় স্পিকার কৃষক কার্ড, কৃষকের ডিজিটাল ডাটাবেস এবং সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেবার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ সরকার। এর মধ্যে 17টি উপজেলায় পাইলট প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে আগামী 5 বছর সারা দেশে ইনশাল্লাহ সরকার 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে আসবে, যেটি কিনা কৃষক কার্ড।
0: অপরাধ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গত সরকারের সময় শেয়ার বাজার ধ্বংসে যারা দায়ী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাজার কারসাজি, কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো এবং নিয়ন্ত্রক সংস্থা কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনা ঘটেছিল। পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর জানিয়ে তারেক রহমান বলেন,
2: ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ উন্নত এবং টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, আপনি যদি গতকাল বা আজকের পত্র পত্রিকা খেয়াল করে থাকবেন, দেখবেন যে ধীরে ধীরে পুঁজিবাজারের অবস্থার পরিবর্তন ঘটছে এবং এটি ভালো করছে।
0: এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমান বাজেটে শিক্ষা খাতে জিডিপির 2% বরাদ্দ রাখা হয়েছে, যা আগামী 5 বছরের মধ্যে 5% উন্নীত করার পরিকল্পনা আছে সরকারের। আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী এ সময় বিগত দিনে রোহিঙ্গা সংকট সমাধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন। তিনি বলেন, 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 1992 সালে বেগম খালেদা জিয়ার সরকার সফল কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সে সময় উদ্ভূত রোহিঙ্গা সংকটের সমাধান করেছিলেন। তারেক রহমান বলেন, পূর্বের সেই নীতির আলোকেই সরকার টেকসই শান্তিপূর্ণ দ্রুততম সমাধানের পথ অনুসন্ধান করছে। তিনি বলেন, বিএনপি সরকার রোহিঙ্গা সমস্যার আশু সমাধানের লক্ষ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় সকল ফ্রন্টে অত্যন্ত জোরালো ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত, তাই রোহিঙ্গাদের নিরাপদ টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে সরকারের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এক প্রশ্নের জবাবে সংসদকে জানান, নিরবচ্ছিন্ন ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 20% এবং 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদের এক প্রশ্নের জবাবে সংসদকে বলেন, সরকার লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং কক্সবাজার ও চট্টগ্রামে লবণ চাষে সহায়তা দিতে স্বল্প সুদে ঋণ সুবিধা সম্প্রসারণ সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, সরকার লবণের আমদানি শুল্ক হার পর্যালোচনা করছে, পাশাপাশি দেশীয়ভাবে উৎপাদিত লবণের গুণগত মান উন্নয়নে চাষীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ডিপফেক প্রযুক্তির অপব্যবহারজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার বিদ্যমান এনালগ কাঠামো থেকে ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এই লক্ষ্যে ইতিমধ্যেই দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে ডিজিটাল সমস্যার ডিজিটাল সমাধান গড়ে তোলা হবে। জহিরুদ্দিন স্বপন বলেন, এআই ভিত্তিক অপতথ্য গুজবের বিষয়টি সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত এবং অনেকেই এর ভুক্তভোগী। এ কারণেই প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। এদিকে গতকাল ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করে। অধিবেশন শুরুর আগে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের লেখাপড়ার খোঁজ খবর নেন। পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে শারীরিক শিক্ষা, শিল্প সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষক শিক্ষার্থীদের উৎসাহিত করেন তারেক রহমান। জাতীয় সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়ায় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। বন্দরনগরী চট্টগ্রামে টানা ভারী বর্ষণ আর দমকা হাওয়ার দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। নগরীর নিচু এলাকাগুলো তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে। এদিকে উখিয়ায় পাহাড় ধসে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং সারা দেশের অন্তত 15টি জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেল প্রতিমন্ত্রী ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: বৃষ্টির দাপট যেন থামছেই না, সাথে যোগ হয়েছে ঝোড়ো হাওয়া। টানা বর্ষণে চট্টগ্রামের প্রতিটি নিচু এলাকা এখন পানির নিচে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল, যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের প্রত্যাহিক জীবনে। বন্দর নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতা এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হয় চট্টগ্রাম বোর্ডের অধীনে সব জেলার বুধবারের ACC ও সমমানের পরীক্ষা। অন্যদিকে বৃষ্টির এই বিধ্বংসী রূপ আরো ভয়াবহ আকার নিয়েছে উখিয়ায়। সেখানে পাহাড় ধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রামের উপকূলীয় এবং পাহাড়ি এলাকায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরো কয়েকদিন বজায় থাকতে পারে।
4: ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত তারও 2-3 দিন অব্যাহত থাকতে পারে। এ সংক্রান্ত ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে এবং ভারী বৃষ্টিপাত জনিত কারণে আমরা বলেছি যে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
3: আর রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ডুবে যাওয়া রেল লাইন পরিদর্শনে গিয়ে বলেন, পানি না কমা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন।
5: বর্ষণের কারণে, যেটা হচ্ছে যে রেকর্ড পরিমাণ বর্ষণ প্রায় 12 মিলিমিটারের মতো, কোথাও 1.5 ফুট কোথাও 2 ফিট পর্যন্ত পানি উঠেছে। যতক্ষণ বন্ধ পরিবেশ উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। আর যারা যাত্রীরা টিকিট কেটেছেন তাদের টিকিটের অর্থ তারা ফেরত পাবেন।
3: কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় তৈরি হওয়া জলবদ্ধতা জীবনযাপনে ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের এই উদ্ভূত পরিস্থিতির সার্বিক খোঁজ খবর রাখছেন এবং সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
6: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি স্থানীয় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করছি, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে হাটহাজারী সহ 3 পার্বত্য জেলার সর্বস্তরের জনগণের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে সহায়তা করার জন্য।
3: 42 বছরের রেকর্ড ভেঙে হওয়া এই ভারী বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের চরম দুর্ভোগ তৈরি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে বিমান চলাচল ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: সংবিধানের 5ম সংশোধনের অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হবে আজ। গতকাল প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ রায়ের এই দিন ধার্য করে আদেশ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ মহসিন মিয়া। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত 5ম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ইউএন কপস 2026 যোগ দিয়ে এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পদ্ধতিগত জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধিকে উৎসাহিত করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটি জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক প্রতিষ্ঠার প্রস্তাব করেন। বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ তার পুলিশ ইউনিটকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। গতকাল সচিবালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, যা বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। তিনি এ সম্পর্ককে আরও জোরদারে বর্তমান সরকারের সঙ্গে এক যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও যোগাযোগের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। বর্তমান তথ্য প্রযুক্তির বৈশ্বিক চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ইকোসিস্টেম নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এ চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সুনির্দিষ্ট কৌশল প্রণয়নের উপর গুরুত্বারোপ করলে রাষ্ট্রদূত নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উপর গুরুত্ব দেন এবং তিনি এক্ষেত্রে তার দেশের সরকারের গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপ সম্পর্কে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন। এদিকে গতকাল জাতীয় সংসদ বুদ্ধিমত্তা ও ডিজিটাল ইকোসিস্টেম নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এ চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সুনির্দিষ্ট কৌশল প্রণয়নের উপর গুরুত্বারোপ করলে রাষ্ট্রদূত নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উপর গুরুত্ব দেন এবং তিনি এক্ষেত্রে তার দেশের সরকারের গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপ সম্পর্কে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অবহিত করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন। এদিকে গতকাল জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ

0: বলেন, জ্বালানি নিরাপত্তা শুধু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয় নয়, এটি দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও উন্নয়ন সক্ষমতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই নবায়নযোগ্য জ্বালানির প্রসারে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার নিয়ে এগোতে হবে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের বাহিনী ইরানের বিরুদ্ধে ফের হামলা শুরু করেছে। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে দুটি স্থানে বিস্ফোরণের খবর প্রকাশের পর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় রাতের মতো ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনী বিমান হামলা চালায়। এর আগে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও এক রাত বোমা হামলা চালানোর হুমকি দেন। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে গত চার দিনে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে 96 জন নিহত হয়েছে। এর মধ্যে জঙ্গি 54 জন এবং পুলিশ ও সেনা সদস্য এবং বেসামরিক নাগরিক সহ অন্তত 42 জন আহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, সেনা বহর একটি পুলিশ চৌকি ও আবাসিক ভবনে হামলা হয়। এরপর নিরাপত্তা বাহিনী ওই হামলাকারীদের লক্ষ্য করে অভিযান চালায়। তারা আরও জানায়, নিরাপত্তা বাহিনীর উপর সবচেয়ে ভয়াবহ এই হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত বালুচ লিবারেশন আর্মির সদস্যরা। এতে 11 জন সৈন্য নিহত হয়। এরপর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে 14 জন জঙ্গি নিহত হয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

আজ রাত দুইটায় যুক্তরাষ্ট্রের বোস্টনে বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিপক্ষে খেলবে। এছাড়া আগামীকাল দিবাগত রাত একটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে। শনিবার রাত তিনটায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের এবং রবিবার সকাল সাতটায় চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। ক্রিকেট। আজ হারারেতে বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা দেড়টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। তিন ম্যাচ সিরিজে জিম্বাবুয়ে 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বেলা তিনটা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস জানায় ভারতের পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহ 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:18 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের উখিয়ায় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ধস।

0: মুহূর্তে 8 জনের প্রাণহানি, ভারী বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে উদ্ভূত পরিস্থিতির খোঁজ রাখছেন তারেক রহমান। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায় আজ। তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন কাঠামো প্রণয়নের উপর গুরুত্বারোপ। ইরানের উপর ফের হামলা যুক্তরাষ্ট্রের। ফিফা বিশ্বকাপে আজ রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এবং আজ হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
0: স্যার। আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
0: স্যার। যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা।

0: Wash your banner and shoot on. Ben be sick.
1: Hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.0.

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে সপ্তাহের শেষ দিন এবং অলরেডি অনেকেই কিন্তু, যেহেতু আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, তো অনেকেই কিন্তু, অনেকেই কি মানে লাইক মাসের শুরুতেই তো সবাই স্যালারি ট্যালারি পেয়ে গেছেন, সো এখন তো অনেক একটা খুশির মৌসুম এবং মানে দেখেন জিনিসগুলো খুব সুন্দরভাবে আসলে হয়েছে। একে তো স্যালারি পেয়েছেন, দ্বিতীয়ত হচ্ছে আজকে বৃহস্পতিবার, তৃতীয়ত হচ্ছে বৃষ্টির দিন, মানে সবকিছু মিলিয়ে একদম একটা জমি ক্ষীর হওয়ার মতো একটা ব্যাপার কিন্তু, তাই না? যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং অনেক দোয়া রইল যাতে সবাই সুস্থভাবে আজকের বৃহস্পতিবার কাটাতে পারেন এবং আগামী যে শুক্রবার এবং শনিবার বন্ধের দিন আছে সেটাও যেন খুব ভালো করে সুন্দর করে কাটাতে পারেন। এবং অবশ্যই আমি রিকোয়েস্ট করব, পরিবারের মানুষকে সময় দেন, কাছের মানুষকে সময় দেন, ভালোবাসার মানুষকে সময় দেন, কারণ সবকিছু ফিরে পাওয়া যায়। সময় বা ভালোবাসার মানুষ, কাছের মানুষের সাথে কাটানোর সময়, সেগুলো কিন্তু ফিরে পাওয়া যায় না। সো অলওয়েজ আমি এটাই বলবো, যাই হোক, মর্নিং মাইকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আই এম সো সরি, প্রতি রবি থেকে বুধবার না, প্রতি রবি থেকে বৃহস্পতিবার থাকি আর কি। এতদিন যেটা হতো যে বৃহস্পতিবার দিন আমি ভালোবাসার বাংলাদেশে থাকতাম, এই কারণে দেখা যেত যে শুধু বুধবার পর্যন্ত আমি মর্নিং মাইকটা করতাম, আর সকালবেলা হচ্ছে পিঙ্কি আপু মর্নিং মাইকে আসতো বৃহস্পতিবার দিন। সো এখন যেহেতু পিঙ্কি আপু করছে এবং সামনের দিনগুলোতেও হয়তো বা আর ভালোবাসা বাংলাদেশে আমি, আমাকে হয়তো দেখতে দেখা যাবে না, সো সেই ক্ষেত্রে আমি এখন থেকে কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত মর্নিং মাইক নিয়ে থাকবো। ওকে, তো এটা এটা যারা যারা জানেন না বা এই কনফিউশন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজ ফলো রাখতে পারেন, কারণ সেখানে অলওয়েজ আপডেট দেওয়া হয়, শো পোস্ট দেওয়া হয়, সো সেখানে চাইলে দেখতে পারেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilove ঢাকা FM, আর চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন আমাদের শো এর সময়সূচি। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। ওকে, তো চলুন এখন আবারও একটা ব্রেক, মানে আবারও মানে ব্রেক নিয়ে গান শুনবো, কিছু সুন্দর সুন্দর আমার পছন্দের গান ছাড়বো। আমি কিন্তু প্রতিদিন এসে আমার পছন্দের কিছু গান আগে প্লে করে দিই, কারণ স্বাভাবিক না আসলে আমার সকালবেলা মাথার মধ্যে যে গানগুলো ঘুরতে থাকে সেগুলো এসে আমি তাড়াতাড়ি করে শুনে ফেলি। তো চলুন আমার পছন্দের কয়েকটা গান শোনাবো, আর সেই গান শুনতে শুনতেই মর্নিং মাইক শুরু করবো, সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

Morning Mike. Welcome back to Morning Mike with Tanha. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. আচ্ছা, সকালবেলা আজকে যেহেতু বৃষ্টির দিন এবং বৃহস্পতিবার, অনেকে কিন্তু একটু দুষ্টু আছে, চালাক আছে, ঠিক আছে? দেখা যায় যে বৃষ্টির দিন, আবার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে অফিস যেতে হবে, যেহেতু আবার বৃহস্পতিবার, তো অনেকে কিন্তু দেখা যায় ঘুম থেকে উঠেই ভাবে যে আজকে একটু ছুটি নিয়ে নেই, সিক লিভ নিয়ে নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই হয়তো অফিসে বলবে, আজকে আমার জ্বর চলে এসেছে, গতকালকের বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা লেগে গেছে, জ্বর চলে এসেছে, আমি আজকে অফিস আসবো না। দেখা যাচ্ছে টানা তিন দিনের একটা ভালো ছুটি কিন্তু কাটাবে, তাই না? সো যারা এরকম করছেন তারা হয়তো বা সকালবেলা একটু রিল্যাক্সলি ঘুম থেকে উঠবেন এবং উঠে হয়তো বা এক কাপ চা হাতে বা একটু নাস্তা হাতে খুব একটু রিল্যাক্স করবেন। সো তাদের জন্য আর কি বলবো যে আমাকে শুনুন, আমার সাথে গল্প করুন, আমার সাথে আড্ডা দিন, তাহলে হয়তো বা আরো মজার মজার অনেক গসিপ আড্ডা জানতে পারবেন এবং মর্নিং মাই শুনে নিজের সকালটাকে আরো সুন্দর, আরো এন্টারটেইনমেন্ট, আরো এনজয়েবল এবং ছুটিটাকে আরো এনজয়েবল করতে পারবেন, তাই না? যাই হোক, গতকালকে কে কে খিচুড়ি খেয়েছেন বলেন তো? আমি তো খিচুড়ি খেয়েছি দুপুরবেলা, রাতে আমি তেমন কিছু খাই না, হালকা পাতলার মধ্যে খাই, সো আমি রাতে আর খিচুড়ি খাইনি, কিন্তু খিচুড়ি খেয়েছি, আজকে আর খিচুড়ি খাবো না ভেবেছি, কারণ খিচুড়ি খেলে এত ঘুম পায়, এত ঘুম পায়, এত ঘুম পায় যে আর মানে কি বলবো। যাই হোক, এই জন্য ভেবেছি যে খিচুড়ি আর খাবো না। বাট কালকে কিন্তু আমরা সবাই মিলে বিকেলবেলা ফুচকা খেয়েছি, আমি, পিঙ্কি আপু, সিফাত ভাইয়া, রিদম ভাইয়া, আমরা সবাই মিলে ফুচকা খেয়েছি, ফুচকা পার্টি করেছি আর কি অফিসে বা বিকেলবেলা। সো আমাদের সেই মোমেন্টস আমরা শেয়ার করব, যদি সুযোগ হয় তাহলে শেয়ার করব। তো বুঝতে পারছেন যে আমরাও কিন্তু বৃষ্টির মধ্যে অনেক বেশি আনন্দ করি, মজা করি, সবাই মিলে একসাথে খুব আনন্দ করি। সো আমাদের এই আনন্দটাকে, আমাদের এই মজাটাকে, আমাদের এই আড্ডাটাকে আপনারাও যদি এনজয় করতে চান তাহলে অবশ্যই আমাদের শোগুলোতে সবসময় জয়েন থাকতে হবে, ওকে? সো আজকে বৃহস্পতিবার, আজকে আমি আছি মর্নিং মাইক নিয়ে, আর বিকেলবেলা হচ্ছে কি বলে উইকেন্ড বাজ নিয়ে থাকবে রিদম। সো সেটা আপনি শুনতে পারেন, পুরো সপ্তাহের সব গরম গরম নিউজ আপনি পেয়ে যাবেন সেখানে, ওকে? তো চলুন এখন আবারও একটু বিরতি নিয়ে আসি, বিরতি থেকে ফিরবো পরের ঘন্টায়। সো স্টে টিউনড।

0: কিয়া তো ভাবছেন, হাইব্রিড গাড়ি কিনেছেন যে মাইলেজ আশা করেছিলেন কিন্তু তা পাচ্ছেন না, এই তো? পাবেন কি করে? আপনার গাড়ি তো দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়েছে, আপনার গাড়িতে যে হাইব্রিড ব্যাটারিটি রয়েছে তার কিছু সেল স্বাভাবিক কারণেই নষ্ট হয়ে গেছে, তাই আপনি ভাবছেন আপনার গাড়ির জন্য একটি নতুন ব্যাটারি কিনবেন। না, আমি বলি কি, আপনি সোজা চলে আসবেন ঢাকা হাইব্রিডে, যারা আপনার নষ্ট সেলগুলোকে পরিবর্তন করে আপনার হাইব্রিড ব্যাটারিকে সম্পূর্ণ নতুনের মতো করে দেবে। এবার আপনি আপনার ফুল মাইলেজটা পাবেন। শুধু আসবার আগে ঢাকা হাইব্রিডকে ফোন করে আপনার শিডিউলটা নিয়ে নেবেন, ব্যাস। ঢাকা হাইব্রিড নতুন হাইব্রিড ব্যাটারি আমদানি করে, আমদানি করা ব্যাটারি সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করে থাকে। হাইব্রিড গাড়ির বন্ধু
1: ঢাকা হাইব্রিড।
2: ঢাকা হাইব্রিড, অল কাইন্ডস অফ হাইব্রিড কার ব্যাটারিজ, সেলস এন্ড সার্ভিস সেন্টার।
3: বিস্তারিত জানতে ফোন করুন 01703333। ভিজিট করুন www.facebook.com/dhakahybrid। আমাদের ঠিকানা পূর্বাচল 300 ফিট, 3 নম্বর আন্ডারপাস পার হয়ে রাস্তার বাম পাশে প্রথম বাংলো বাড়ি।

সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচ ও বিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন থেকে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন 9:13 বাজে, অনেকেই হয়তো ঘুম থেকে উঠে গেছেন এবং উঠে অফিস চলে গেছেন, কাজে গেছেন, বা অনেক হয়তো বা আজকে ছুটি কাটাচ্ছেন, বা বৃষ্টির দিন সকালবেলা একটু খিচুড়ি খেয়েছেন, বা একটু ভরপুর নাস্তা করার পর একটু চা খেয়েছেন। এবং যারা করেনি এখন তাদেরকে বলবো অবশ্যই নাস্তা করে নেবেন, অবশ্যই একটা হেলদি ব্রেকফাস্ট সারাটা দিন অনেক বেশি আপনাকে হেলদি রাখবে, ঠিক আছে। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমাদের জনজীবনটা এত বেশি ক্রিটিক্যাল হয়ে যায় সবসময়, মানে দিন দিন হয়ে যাচ্ছে, এবং আমাদের অনেক ধরনের হেলথ ইস্যুও কিন্তু আমরা দেখতে পাই, অনেক ধরনের রোগ, তারপর অনেক ধরনের ফিজিক্যাল মানে সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। তো সেইগুলো থেকে সবসময় নিজেকে সেফ রাখার জন্য যেটা করতে হবে, আপনাকে কিছু বেসিক টিপস, বেসিক কিছু রুলস মানা আমার মনে হয় যে খুব বেশি দরকার। যেমন সকালবেলা আপনি একটা মানে হালকা কুসুম গরম পানি কিন্তু আপনি খেতে পারেন, এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। এবং আপনি যদি সকালবেলা উঠেই খুব বেশি তেলের খাবার খান, সেটা কিন্তু আপনার সারাটা দিন অনেক বেশি গ্যাস্ট্রিক করবে, পেটের সমস্যা হতে পারে, বদহজম হতে পারে। তো সকালবেলা চেষ্টা করবেন একটু লাইট ওয়েট খাবার, কিন্তু হেলদি খাবার, যেমন ধরেন আপনি ডিম সিদ্ধ খেতে পারেন, একটু রুটি খেতে পারেন, আটার রুটি বা গমের রুটি খেতে পারেন, বা মানে লাইক নিজে ঘরে বানানো সেই রুটি খেতে পারেন। এছাড়া আপনি হচ্ছে কলা খেতে পারেন, বা একটু পেঁপে খেতে পারেন, পেঁপে, পাকা পেঁপে, বা যে কোনো একটু ফলটা সকালবেলা বেশিটা খাওয়া ঠিক না, বাট পেঁপেটা আই থিঙ্ক খাওয়া যায় সকালবেলা, তো যাই হোক। এবং আপনি তার সাথে একটু চিয়া সিড খেতে পারেন এবং একটু ইসবগুলের ভুষি খেতে পারেন, যাদের একটু বেশি বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয় তার দ্বারা কিন্তু এটা করতে পারেন। তো আমার মনে হয় যে এই মেইনটেন্সটা যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আর কি আপনি সুস্থ জীবন যাপন করবেন। আর অবশ্যই দুপুরের লাঞ্চ টাইমে অনেকেই দেখি যে ভাজা পোড়া খায় দুপুরবেলা, একদম ভর দুপুরবেলা ভাজা পোড়া খাচ্ছেন, বা মনে হচ্ছে আজকে লাঞ্চ আনেন একটু বাইরের খাবার খাই, সেটা খেতে পারেন। কিন্তু অবশ্যই ভাজা পোড়া, আমরা জানি যে আমাদের বাংলাদেশের ভাজা পোড়াগুলো কিন্তু অত একটা ভুষি খেতে পারেন, যাদের একটু বেশি বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয় তার দ্বারা কিন্তু এটা করতে পারেন। তো আমার মনে হয় যে এই মেইনটেন্সটা যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আর কি আপনি সুস্থ জীবন যাপন করবেন। আর অবশ্যই দুপুরের লাঞ্চ টাইমে অনেকেই দেখি যে ভাজা পোড়া খায় দুপুরবেলা, একদম ভর দুপুরবেলা ভাজা পোড়া খাচ্ছেন, বা মনে হচ্ছে আজকে লাঞ্চ আনেন একটু বাইরের খাবার খাই, সেটা খেতে পারেন। কিন্তু অবশ্যই ভাজা পোড়া, আমরা জানি যে আমাদের বাংলাদেশের ভাজা পোড়াগুলো কিন্তু অত একটা ভালো হয় না, এবং এটার অয়েলটা কিন্তু অনেক বেশি পুরনো।

থাকা হতে পারে, যে সেটা বিকালবেলা একটু স্ন্যাক্স হিসেবে খেলেন, তো সেটা কিন্তু হচ্ছে করতে হবে। ওকে, অলওয়েজ একটা হেলদি রুটিনের মধ্যে চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন শরীর স্বাস্থ্য মন সবকিছুই ভালো আছে এবং রাতের ঘুমটাও খুব ভালো হচ্ছে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, সবার জন্য অনেক শুভকামনা রইল। এবং যারা আমার স্কুল কলেজের বন্ধু বান্ধব আছেন, যারা আমাকে শুনছেন, সবাইকে বলছি যে আজকে বৃষ্টির দিন হয়তো স্কুলে যাননি বা ক্লাস করেননি বা বাঙ্ক দিয়েছেন বা হয়তো পড়তে ভালো লাগছে না, হয়তো যাই হোক মানে মনটা একটু উদাসী উদাসী লাগছে, সো আপনারা যেটা করতে পারেন একটু কি বলে বৃষ্টিতে ভিজতে পারেন। আমি কিন্তু গতকালও বৃষ্টিতে ভিজেছি, তার আগের দিনও বৃষ্টিতে ভিজেছি এবং খুব সুন্দর বৃষ্টি কিন্তু হয় এখন, তাই না? খুব সেই রকম একটা ঝুম বৃষ্টি পরে দেখি দুপুরবেলা বা বেলা হলে একটু পরেই পড়া শুরু করে। তো এখনও কিন্তু মেঘলা মেঘলা আকাশ এবং সকালবেলাও কিন্তু বৃষ্টি হচ্ছিল, আমি কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি। যাই হোক, আপনাদের এই সিচুয়েশন, আপনাদের কি কে কোন জায়গা থেকে আমাকে শুনছেন, কিভাবে শুনছেন এবং কি কি এক্সপিরিয়েন্স করেছেন সকালবেলা, সবকিছু কিন্তু আমাকে জানাতে হবে SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন এখন আবার একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ফিরে আসি, সো স্টে টিউনড।

0: Okay.
1: Almighty Show.
2: সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: 90.4 FM।

0: আমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়।

much. একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহাজি আপনাদের সাথে মর্নিং ম্যাট নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। অনেক গল্প করব, আড্ডা দিব এবং অনেক রকমের স্টোরি গসিপ শেয়ার করব। তবে তার আগে এখন একটা বিরতি নিব, বিরতি থেকে ফিরব পরের ঘন্টায়। তো সাথেই থাকুন আর সুস্থ থাকুন ঢাকা এফএম 90.4। আমি একটু পরেই ফিরছি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: morning, Mike.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস you wish for. আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন অলরেডি 10:11 বাজে এবং 10:12 বাজে এবং প্রায় শেষ সময় হয়ে গেছে। আমি গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, মজার মজার গান শেয়ার করছিলাম, মানে প্লে করছিলাম আপনাদের জন্য। যেহেতু বৃষ্টির দিন, একটু আলসেমি কাজ করছে এবং অনেকে হয়তো অফিসে গেছেন তারপরও কষ্ট করে, এবার অনেকে আবার ছুটি কাটাচ্ছেন, বাসায় আছেন, একটু রেস্ট নিচ্ছেন, খিচুড়ি খাচ্ছেন এবং টিভি দেখছেন আর রেস্ট নিচ্ছেন বা গল্প করছেন পরিবারের মানুষের সাথে। তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে শুনছেন সকাল 8টা থেকে, যারা জয়েন হয়ে গেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। ওকে, তো চলুন এখন আমরা আবার একটু গল্পে ফিরে যাই, আড্ডায় ফিরে যাই। আজকে বৃহস্পতিবার, আমি কিন্তু এখন থেকে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে থাকবো। সো যারা যারা আমার গল্প করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এখানে, আর চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে আপনার ওপিনিয়ন জানাতে পারেন। মজার মজার অনেক পোস্ট শেয়ার করি আমি ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে, সেখানেও কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন বা এসএমএস এ হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakaFM। যখন গল্প করছিলাম বা মাত্রই আমি পেলাম যে মিশর যেহেতু অলরেডি ফিফা থেকে বাদ পড়ে গেছে, চলে গেছে, কিন্তু মিশরের হয়ে কিন্তু সাকিরা গান গেতে যাচ্ছেন, মানে মিশরে সে এখন গান গেতে যাবে। দীর্ঘ প্রায় 2 দশকের বিরতি ভেঙে আবারও মিশরের মাটিতে ফিরছেন কলম্বিয়ান পপ সুপারস্টার সাকিরা। আগামী 28 নভেম্বর বিশ্ববিখ্যাত গিজার পিরামিডের পাদদেশে একটি বিশেষ কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন এই তারকা। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ এই ঐতিহাসিক স্থানে অনুষ্ঠেয় কনসার্টটির আয়োজন করেছেন বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল। 2007 সালে ঠিক এই একই স্থানে সব শেষে পারফর্ম করেছিলেন সাকিরা। সেই হিসাবে আসন্ন এই আয়োজন হবে মিশরের মাটিতে তার প্রায় 19 বছর পরের প্রত্যাবর্তন। আপনার কি মনে হয় এই ব্যাপারে, মানে কি মতামত আপনার, এই যে সাকিরা যে মিশরে গান গেতে যাবে? সাকিরা যদিও সে কিন্তু একজন ব্রাজিলিয়ান, তো ব্রাজিলও কিন্তু ফিফা থেকে বাদ পড়ে গেছে, আমার মনে হয় তার গানের মধ্যে সেই কষ্টটা সেই দুঃখটা প্রকাশ পাবে। যাই হোক, আমরা আবারও গল্প করবো, আড্ডা দিব এবং আরো অনেক মজা মজা গসিপ শেয়ার করবো। তার আগে একটা গান শুনে আসি, রূপকথারা, গানটি শুনে এবং আর একটু ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউন্ড।

সব টেনশন ক্লান্তি আর কিছু ভাল লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

গল্প করতে করতে যাওয়ার সময় হয়ে গেছে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমি তানহা ছিলাম এতক্ষণ মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ। সো যারা যারা একদম সকাল থেকে জয়েন হয়ে গেছেন সবাইকে জানাচ্ছি, মানে জয়েন হয়েছিলেন এবং আমাকে শুনেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এবং আবারও সেই আগামী রবিবার আপনাদের সাথে আমার কথা হবে এবং আমার এই যে বকবক গল্প আড্ডা সেটা আপনারা শুনতে পারবেন সেই আগামী রবিবার। তবে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি কিন্তু প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2-5 পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে থাকি রেডিও আম্বার 102.4 FM এ। তো চাইলে আজকের দিনে আমাকে কিন্তু দুপুরবেলার সময়টা তো আপনি পেয়ে যাবেন, তো সেখানেও কিন্তু শুনতে পারেন। ওকে, তো চলুন আজকে এখন বিদায় নিয়ে একটা সুন্দর গান কিন্তু আমি প্লে করে দিব এখন, বলে গেলে না, তবে আমি কিন্তু বলেই যাচ্ছি আপনাদের কাছ থেকে, কিন্তু তারপরে আমার এই গানটা মনে হলো যে এখন আপনাদেরকে শোনানো উচিত, তাই না? তো যাই হোক, গানটা শুনুন এবং থাকুন ঢাকা এফএম 90.4 এর সাথে এবং মর্নিং মাইকের সাথে থাকুন। সো আজকে বিদায় নিচ্ছি, আবার কথা হবে এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাকে অনেক বেশি বেশি মিস করবেন, আমার জন্য ওয়েট করবেন। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
5: এই চলে এসেছে
4: লেট কেন মনটা খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Che?
1: রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পরিষদ।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: Country's first full HD FM station, ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আর আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: Nation X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো, চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Tarka FM 90.4.
1: Banner gun shurun ben be said
2: hey doc Tony and Doc.
1: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান শুনে শুনে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম

ধ্বংসের প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান শ্রদ্ধায় স্মরণ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Nation, Ag Station.
1: ¿Qué?
2: সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: Taka FM 90.4.
1: সারা দেশে
0: সবার সাথে।
2: হ্যালো।
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

ঢাকা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজে। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আজ পবিত্র বৃহস্পতিবার বিকাল 5:05। হ্যাঁ লিসেনার্স, বিকাল 5টা মানেই, বৃহস্পতিবার বিকাল 5টা মানেই কিন্তু উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে যাই আমি, আপনাদের সবার বন্ধু আর যে রিদম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথেই যুক্ত আছেন। খুবই সুন্দর মেঘলা একটা বিকেল আর বৃষ্টিময় একটা বিকেল, এই বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি শুরুর মুহূর্তেই সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে এবং শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, আছি কিন্তু একদম 8টা পর্যন্ত। লিসেনার্স, যাই হোক, সবাই জানেন মোটামুটি যে গলার অবস্থা তেমন একটা ভালো না, তবে আপনাদের সাথে কিন্তু পুরো বিকেল জুড়ে, পুরো সন্ধ্যা জুড়ে কিন্তু আড্ডা দেওয়ার চেষ্টা করব। মজার মজার সব বিষয় নিয়ে আজকে আমরা গল্প করব, তাছাড়া সুন্দর সুন্দর গান তো আছেই আমাদের প্লেলিস্ট জুড়ে, এবং যদি আড্ডা দিতে চান অবশ্যই কিন্তু আমার সাথে যুক্ত থাকতে হবে লিসেনার্স। লিসেনার্স, একদম শুরুর মুহূর্তেই বলে দিব যে খুব ইজিলি কিন্তু রিদমের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। রিদমের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovethakafm। সেখানে চলে আসলে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে, অ্যান্ড আপনারা যদি কষ্ট করে একটু ফেসবুকের পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু রিদম আপনাকে পেয়ে যাচ্ছে। সো দেরি না করে চলে আসেন আমাদের ফেসবুক পেজে, তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বারেও টেক্সট করতে পারছেন, হোয়াটসঅ্যাপ করতে পারছেন 01841904904। লিসেনার্স, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। তাছাড়া আমাদের একটি অফিসিয়াল অ্যাপ আছে ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন, অ্যান্ড ডাউনলোড করে ফেললে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে খুব ইজিলি শুনতে পারবেন আমাদেরকে। অনেকেই মেসেজ করছেন, অনেকেই লিখছেন যে বিভিন্ন জায়গা হয়তোবা কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য কিন্তু রেডিও শোনা যাচ্ছে না। লিসেনার্স, এটা হয়তোবা একটু বুঝতে হবে যে যেহেতু আমাদের বর্তমানে একটা ক্রিটিক্যাল ওয়েদার যাচ্ছে চারিদিকে, একটা বৃষ্টি বাদলের একটা আবহাওয়া কিন্তু দেখা যাচ্ছে, সো সেটার জন্য যে এরকম একটা ত্রুটি আসলে হতেই পারে। সো আপনারা যদি অ্যাপটি ডাউনলোড করে ফেলেন খুব ইজিলি কিন্তু যে কোনো জায়গা থেকে বসে শুনতে পারবেন। সো দেরি না করে অ্যাপটি ডাউনলোড করে ফেলেন, তাছাড়া যেটা বলছিলাম যে টেক্সট করতে পারবেন। সো চলে আসেন আমাদের কমেন্ট সেকশনে আমাদের নাম্বারে, আমি রিদম কিন্তু আপনাদের অপেক্ষায় আছি। বেশ মজার মজার বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই পুরো উইকেন্ড বাসের আড্ডাটা হবে। সো লিসেনার্স, আমার মনে হয় উইকেন্ড বাসটাকে শুরু করে দেওয়া উচিত সুন্দর একটা গান দিয়ে, আর যেহেতু বাইরে এত সুন্দর একটা ওয়েদার, এই ওয়েদারের সাথেই যাচ্ছে ঠিক সেরকম একটা গানই এখন আমরা শুনবো। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে মিনারের করা একটা গান, ঝুম, বেশ সুন্দর একটা গান, আর আমার মনে হয় এই বিকেলটাকে এই গানটা আরও সুন্দর করে দিবে। সো এত কথা না বেরিয়ে সোজা গানে চলে যাচ্ছে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজের সাথে, এবং যুক্ত থাকবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে যাবো কে কইছে রে
1: তোর? আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়। 98.4

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জনগণ সবাই শুনেন দিয়ে মন, কি খবর সবার? আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে, আমি আপনাদের বন্ধু আর জে রিদম। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ। সবাই জানেন যে বৃহস্পতিবার মানেই কিন্তু উইকেন্ড বাজ, আর উইকেন্ড বাজ নিয়ে হাজির হয়ে গেছে আজ একদম 8টা পর্যন্ত আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। সো লিসেনার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত আছেন। আজকের অনুষ্ঠানে যে যে এখন পর্যন্ত যুক্ত হয়ে গেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুরুর মুহূর্তেই যুক্ত হয়ে যাওয়ার জন্য। সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, সো দেরি না করে অবশ্যই যুক্ত হয়ে যেতে হবে। এবং হচ্ছে আমরা কিন্তু আজকে জমিয়ে আড্ডা দিব, আমরা জমিয়ে গল্প করব, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দিব। আমরা যদি আমি যদি বলি, আজকে কিন্তু বাংলাদেশের খেলা চলছে, জিম্বাবুয়ের সাথে একটা খেলা চলছে এবং সেই খেলা নিয়ে আমরা অবশ্যই আপডেট দিব, সেই খেলার খবর আপনাদেরকে দিব। তাছাড়া আর্জেন্টিনা মিশরের যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা নিয়ে আমরা আবারও কথা বলবো, কারণ এই ম্যাচটা নিয়ে কিন্তু আসলে গত মানে এই যে পুরো সপ্তাহ জুড়ে যে আসলে একটা সময় ছিল, পুরো সময় জুড়ে কিন্তু আসলে এই ম্যাচটা কিন্তু আসলে খুবই কী বলে এটাকে, যে সবার মুখে মুখে ছিল বা সবার ভিতরে কিন্তু আসলে এই ম্যাচটা কিন্তু অনেক চিন্তাভাবনা কিন্তু তুলে এনেছে। তাছাড়া আমরা কথা বলবো হচ্ছে সোনার বাংলা সার্কাস নিয়ে, খুবই সুন্দর একটা ব্যান্ড। তাছাড়া আমরা কথা বলবো হচ্ছে চঞ্চল চৌধুরী বা বাংলাদেশ মিডিয়া টোটাল যেই খবর আছে সেই খবর নিয়ে কিন্তু আমরা গল্প করব। কিছুদিন আগে কিন্তু হচ্ছে বাংলাদেশ মিডিয়ার হচ্ছে ডিরেক্টর প্যানেল কিন্তু একটা নির্বাচন হয়ে গেল, সেটা নিয়ে আমরা গল্প করব। তো যাই হোক, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আর অনেকে যুক্ত হয়ে গেছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মাত্র যারা আমার সাথে যুক্ত হয়েছেন বা মাত্র আমাকে শুনছেন, খুব ইজিলি কিন্তু আমাকে টেক্সট করতে পারবেন, আমাদের ফেসবুক পেজে চলে আসতেই হচ্ছে facebook.com/ILoveDhakaFM। ঢাকা FM 90.4 এর পেজে যদি চলে আসেন অফিসিয়াল পেজে, সেখানে পোস্ট পেয়ে যাবেন এবং কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে পারবেন। অনেকেই যুক্ত হয়ে গেছে এখন পর্যন্ত কমেন্ট সেকশনে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি একটু দেখে আসতে চাই কমেন্ট সেকশনে এখন পর্যন্ত কে কে যুক্ত হয়ে গেছে। প্রথমেই দেখতে পাচ্ছি আফরোজা সরকার সীমা কিন্তু যুক্ত হয়ে গেছে। হ্যালো ভাইয়া, শুভ বিকেল, তারপর বলো কেমন ছিল পুরো সপ্তাহ? চলো চায়ের কাপে চুমুক দিতে দিতে গানটি শুনিয়ে দাও, গানের লিরিক্স ওরে জান, শিল্পী হচ্ছে ইমরান মাহমুদুল। হ্যাঁ ঠিক আছে, ফাইন, অবশ্যই লিসেনার, আপনি যদি আমার সাথেই যুক্ত থাকেন আমরা চেষ্টা করবো আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। অমৃত বোসদাদা কিন্তু চলে এসেছে, দেখা যাচ্ছে, শুভ মেঘলা বিকেল। হ্যাঁ লিসেনার্স, বাহিরে কিন্তু মেঘলা একটা ওয়েদার, আসলে শান্তিময় ওয়েদার আমাদের জন্য, ওয়েদারটা শান্তিময় হলেও আমি যদি বাংলাদেশের বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলি, বাংলাদেশের এখন বিভিন্ন প্রান্তে কিন্তু অবস্থা খুবই খারাপ। আমি যদি বলি চট্টগ্রাম, দেন হচ্ছে ময়মনসিংহ, দেন রংপুর, দেন হচ্ছে সিলেট, মানে এই চারটা জেলায় কিন্তু হচ্ছে মানে আরও ভয়াবহ বন্যার কিন্তু শঙ্কা আছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু চলছে। সো আমরা হয়তো আমাদের জায়গা থেকে বৃষ্টিটা এনজয় করছি বা ওয়েদারটা ভালো লাগছে, তবে তাদের জন্য কিন্তু আমি খুব টেনশনে আছি এবং খুব খারাপ লাগা কাজ করছে, কারণ বিভিন্ন নিউজ কিন্তু দেখছি যে ভূমিধস হচ্ছে বা বাড়িঘর ধসে পড়া বা হচ্ছে বন্যার পানির সাথে তলিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো আসলে মানে যখনই শুনি বা যখনই দেখি তখনই কিন্তু খারাপ লাগা কাজ করে। আমরা কিছুদিন আগেও কিন্তু একবার হচ্ছে নোয়াখালী বা ফেনীর সাইডে কিন্তু ভয়াবহ একটা বন্যার শিকার হয়েছিলাম, এবং আসলে এই কথাগুলো মনে করলে ভিতরে একটা খারাপ লাগা কাজ করে বা একটা খুবই দুশ্চিন্তা কাজ করে যে আসলে কী হতে চলছে দেশে। যাই হোক, আশা করছি অবশ্যই মহান আল্লাহ তাআলা আছেন, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কমেন্ট সেকশনে আব্দুল আজিজ শাহ। কী অবস্থা ভাই, আর্জেন্টিনা তো ফিফা কিনেই নিল, আপনি কী করলেন? আচ্ছা আচ্ছা আব্দুল আজিজ শাহ ভাইয়া, ফিফা কিনে নিয়েছে আর্জেন্টিনা, এটা ট্রু, আর্জেন্টিনা ফিফা কিনে নিয়েছে। আর আমি কি করলাম, আমি হচ্ছে বাংলাদেশ থেকে, আপনারা তো মোটামুটি অনেকেই হয়তোবা দেখছেন ফেসবুকে বিভিন্ন জায়গায় যে বাংলাদেশ থেকেও কিন্তু একটা বড় অ্যামাউন্ট গিয়েছে আর্জেন্টিনার কাছে, যেটার মাধ্যমে হচ্ছে আর্জেন্টিনা ফিফাকে কিনেছে, মানে ফিফা যে কিনেছে আর্জেন্টিনা সেখানে কিন্তু আমাদেরও কন্ট্রিবিউশন আছে। সো সেখানেও আমিও কিছু টাকা পয়সা হচ্ছে দিয়েছিলাম আর কি। তারপর দেখতে পাচ্ছি এমডি ফাহিম আছে আমার সাথে, হ্যালো। আফ্রিদা ওয়াসিমা আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখা যাচ্ছে জাকারিয়া ভাই আছে আমার সাথে পাবনা থেকে। অপসরি নেহা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, অনেক অনেক ধন্যবাদ। অপসরি নেহা লিখেছে, আমার দুটো পিচি নিয়ে শুনছি, ভালো একটা গান প্লে করবেন আশা করি। যাক বেশ বেশ, অপসরি আপনাকেও ধন্যবাদ এবং আপনার দুজন বেবিকেও খুব খুব খুব ধন্যবাদ যে যুক্ত হয়ে গেছেন এবং কমেন্ট করেছেন। নাম্বারেও অনেকে আছে, হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকে আছে, সবার মেসেজ করবো, সবার সাথেই গল্প করবো, আড্ডা দিব। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আমার মনে হয় আরও একটা গানে চলে যাওয়া উচিত। লিসেনার্স, এখন আমরা একটা গান শুনব, ভার 12 আমের অ্যাভয়েড ড্রাফার করা একটা গান। কী গান, গানটা মোটামুটি আসলে আমার খুব ভালো লাগে, কারণ গানটা আমার গান, গানটার নাম হচ্ছে হার কালা। হ্যাঁ লিসেনার্স, আপনি সবাই জানেন যে কালা মানেই কিন্তু রিদমের গান। তো এত কথা না বাড়িয়ে এখনই গানে চলে যাচ্ছি, খুব জলদি আমরা ফিরে আসবো আপনাদের মাঝে, আশা করছি শেষ পর্যন্ত সবাই অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন লিসেনার্স।

listeners, welcome back again. This is RJ Rhythm here and আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. আমি আজ আপনাদের মাঝে আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ দিয়ে আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। দেখতে পাচ্ছি অনেক মেসেজ কিন্তু আসছে, অনেকেই যুক্ত হয়ে গেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার সাথে যুক্ত হয়ে গেছেন এই পর্যন্ত। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন সবাই, সবার সাথে গল্প করব। দেখতে দেখতে কিন্তু আমরা প্রথম ঘন্টার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে মানে আমি বুঝি না যে আড্ডা দিতে আসলে সময়টা কিভাবে এত জলদি চলে যায়। যাই হোক, আমি এখন আসছি মূলত একটু কিছু মেসেজ দেখতে, কে কে আছে আমার সাথে সেটা দেখার জন্য। প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি জিনিও আছে আমার সাথে। আর যে তোমার হয়েছে গলা খারাপ, তাহাই আমার মন খারাপ, তাড়াতাড়ি নিও মেডিসিন তবেই হবে ঠিক, শুনতে পারিনি দুদিন, করেছি তোমায় অনেক মিস। বেশ বেশ, খুব সুন্দর লিখেছেন। গলার অবস্থা মোটামুটি ভালোর দিকে, এখন কিন্তু টুকটাক কথা বলতে পারছি বা একটু প্রেশার দিয়ে কথা বলতে পারছি আর কি। তারপর সবাই দোয়া করবেন অবশ্যই। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছে। ভাইয়া, আমাদের উঠানে যেই পরিমাণে পানি তাতে নৌকা ভ্রমণ করা যাবে, তুমি করবে নৌকা ভ্রমণ? করলে চলে আসো চট্টগ্রামের উত্তর পতেঙ্গা। আচ্ছা জান্নাতুল হীরা, খুবই ভালো লাগলো এই ব্যাপারটা শুনে যে আসলে মানে এরকম, যেই আমি যদি আসলে এই ভিউটার কথা বলি খুবই সুন্দর একটা ভিউ হবে। হ্যাঁ ঠিক আছে, উঠানে আসলে এরকম পানি ব্যাপারটা হয়তো বা মজার হতে পারে, তবে তবে তবে তবে আমি আসলে তখন যেটা বলছিলাম যে চট্টগ্রামের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না। সো মজার জায়গাটা আমরা মজাতেই রাখলাম, অবশ্যই হয়তোবা নৌকা ভ্রমণটা করলে ভালো লাগবে, বেশ ভালো লাগবে। তবে আমি যদি একটু আসলে অন্য দিক দিয়ে চিন্তা করি তাহলে কিন্তু ব্যাপারটা একটু খারাপ লাগছে, কারণ চট্টগ্রামের অবস্থা বেশ খারাপ, বিভিন্ন জায়গা ডুবে গেছে বা বিভিন্ন জায়গা কিন্তু আসলে তলিয়ে যাচ্ছে। আমি ফেসবুকে দেখেছি, আমার কিছু ফ্রেন্ড কিন্তু তাদের নিজস্ব প্রোফাইলে শেয়ার করেছে এই ব্যাপারগুলো। সো একদিক দিয়ে আসলে খারাপও লাগছে, তবে আচ্ছা আমি আমি খারাপ লাগা বাদ দিলাম। জান্নাতুল হীরা, আপনি যেটা বলেছেন নৌকা ভ্রমণের কথা, হলে তো ভালোই হতো, তাহলে হয়তো বা দুজন একসাথে কিছুক্ষণ ঘুরতাম নৌকা। আমার সাথে কিন্তু শারমিন আক্তার মুবারিকা যুক্ত আছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি সানজিদা কিন্তু যুক্ত হয়ে গেছে। বাহ, আজকে সানজিদা দেখে একদম শুরুর মুহূর্তে চলে এসেছে, শুরুর মুহূর্তে কিন্তু টেক্সট করেছিল। যাই হোক, সানজিদা লিখেছে, আর যে ঢাকার এত লং ট্রাফিকের জন্য কোনোদিন কি খুব ইম্পর্টেন্ট ইভেন্ট আপনার মিস হয়েছিল? বাহ, নাইস কোয়েশ্চেন। আমি আমি আসলে সবসময় বলি যে সানজিদা যখন চলে আসে বা সানজিদা যখন কোনো কোয়েশ্চেন করে, প্রতিটা কোয়েশ্চেন এতটাই ডিফিকাল্ট থাকে এবং হচ্ছে এতটাই কি বলো মজার থাকে বলার বাহিরে। আপনি যে কোয়েশ্চেনটা করেছেন এই কোয়েশ্চেনটাতে খুব মজা পেলাম। আর আমি আসলে এই কোয়েশ্চেনটা আমি আবার আমার সব লিসেনার যারা আছেন আমি সবার উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছি যে কখনো কি এরকম হয়েছে কিনা যে ট্রাফিকের জন্য কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট মিস করেছেন, বা দেখা গেছে কোথাও যাচ্ছেন আপনি খুব বিজি আছেন বা খুব তাড়া আছে আপনার, বাট আনফর্চুনেটলি দেখা গেছে ট্রাফিকের জন্য এই কাজটা মিস করে গেলেন বা হচ্ছে কোনো একটা অনুষ্ঠান মিস করে গেলেন। আমি সানজিদার যদি কোনো অ্যান্সার দেই, এরকম হ্যাঁ হয়েছে, এরকম শুধু একবার দুবার হয়নি, এরকম আমার বেশ কয়েকবার হয়েছে। আর ইম্পর্টেন্ট ইভেন্ট বলতে আমার আমার এমনও হয়েছে যে আমি আমার ভালো মানে যেই বোর্ড এক্সাম যেটা বলবো আর কি, বোর্ড এক্সাম, বোর্ড এক্সামের টাইমেও কিন্তু আসলে আমার এরকম পৌঁছাতে খুব লেট হয়েছিল এবং কিন্তু আমার এক্সামে কিন্তু এরকম একটা হ্যাম্পার হয়েছে। সো এরকম ঘটনা অহরহ আছে, আর বিশেষ করে আমরা ঢাকাবাসী যারা আছি আমাদের প্রতিনিয়ত আসলে আমরা এই ব্যাপারটার সাথে অভ্যস্ত, বা দেখা যায় আমরা যখন কোথাও বের হই তখন হয়তো বা এটাই চিন্তা করি যে ঠিক আছে আমরা একটু আগে বের হয়ে যাই যাতে করে হচ্ছে আমরা সময় মতো পৌঁছাতে পারি, মানে আমাদের একটা ইউজ টু একটা ব্যাপার হয়ে গেছে আর কি। আর এরকম মজার ঘটনা যদি কোনোটা বলে থাকি, একবার এরকম হয়েছিল, আমি হচ্ছে কোনো একটা জায়গায় মানে গেস্ট হিসাবে যাব এবং সেখানে হচ্ছে আমার যাওয়ার কথা ছিল হচ্ছে প্রায় দুপুর তিনটা বাজে আর কি, দুপুর তিনটা বাজে যাওয়ার কথা, এবং মানে দুপুর তিনটা বাজে হচ্ছে তাদের গেস্ট সেশন ছিল বা তাদের যে একটা কি বলে এটাকে যে লেকচার থাকবে সেই লেকচারটা দেওয়ার কথা, এবং তাদের ইভেন্টটা শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু তার হাফ অ্যান আওয়ার পরই। সো মানে আমি তিনটার দিকে যাব, তিনটার দিকে গিয়ে হয়তো বা আমি তাদের সাথে একটু বসবো, হয়তো বা একটু খাওয়া দাওয়া করবো, দেন কথাবার্তা বলে আমরা হয়তো বা প্রোগ্রামটা ক্লোজ করে দেবো, এরকম একটা সিচুয়েশন ছিল। বাট আনফর্চুনেটলি তিনটার মধ্যে তো যেতেই পারিনি, আমি প্রায় চারটা কি সাড়ে চারটা পর্যন্ত জ্যামেই বসেছিলাম, দেন আমি কলেই হচ্ছে আমাদের একটা কথা হয়েছে বা কনভারসেশন হয়েছে, ওকে ভাইয়া ইটস ওকে, নো ওরিস, কোনো সমস্যা নেই, তাহলে আপনি কী করবেন, আপনি আপনার জায়গা থেকে আবার ব্যাক করেন, হয়তো বা সেই জায়গা থেকে আবার ব্যাক করা লেগেছে আর কি। এরকম ঘটনা অহরহর আছে সানজিদা।
সানজিদ, আপনার যদি এরকম কোনো সিচুয়েশন থেকে থাকে সেটাও একটু আমাকে মেসেজ করে জানাতে পারেন। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু রিরি যুক্ত হয়ে গেছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। জ্যোতি আছে রংপুর থেকে, আমার সাথে কিন্তু নতুন ফ্রেন্ড আছে দেখা যাচ্ছে হালিমা, আর হালিমার বোনও আছে সাথে লিজা, সিলেট থেকে দুই বোন শুনছে এবং মেসেজ করেছে, বাহ বেশ ভালো। তারপর দেখতে পাচ্ছি অনেক বড় ফ্যান, আচ্ছা কে এটা? হাই ওই ভাইয়া, আমি তোমাকে সবসময় শুনি বাট টাকার অভাবে টেক্সট করা হয় না, আমাকে ভুলবে না প্লিজ, আমি তোমার অনেক বড় ফ্যান লিজা। লিজা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি সবসময় এইভাবে ভালোবেসে যাবেন, সবসময় এইভাবে যুক্ত থাকবেন আমার সাথে। যাই হোক লিসেনার্স, আমি পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসবো, আমরা এখন একটা গানে চলে যাচ্ছি, আমরা এখন শুনবো হচ্ছে লালনের করা একটা গান, সাদা কালো, বেশ সুন্দর একটা গান, এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি খুব জলদি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন লিসেনার্স।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম, কিন্তু 5টা বাজে হাজির হয়ে গেছি আপনাদের সবার পছন্দের অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে, এবং আছি কিন্তু 8টা পর্যন্ত। আশা করছি লিসনার্স অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে। অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা যুক্ত হয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসনার্স, খুব ইজিলি আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904। এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। বাট যদি ফেসবুকের পেজে চলে আসেন সেখানে কিন্তু আমার জন্য একটু ইজি হবে। সো ফেসবুক পেজে চলে আসতে পারেন facebook.com/ilovethakafm। সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে লিসেনার্স, আমাদের পোস্টের কমেন্ট সেকশনে যদি কমেন্ট করে ফেলেন সেখান থেকে কিন্তু আমি আপনাকে খুব ইজিলি পেয়ে যাচ্ছি। অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখা যাচ্ছে, চলুন কেউ দেখে আসি কে কে আছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু রিমা যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সবসময় তোমাকে শুনি, আমার আম্মুর তোমাকে অনেক ভালো লাগে, আমার আম্মু তোমাকে সবসময় শোনে। এতদিন আমার কাছে ফোন ছিল না তাই মেসেজ দিতে পারিনি, এখন থেকে সবসময় মেসেজ দিব, তোমাদের আড্ডায় নিও আমাকে। হ্যাঁ রিমা, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম মাই ফ্রেন্ড। আশা করছি এখন থেকে অবশ্যই সবসময় থাকবেন, মিড ডে ফিল্ডেও আশা করছি যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, রাতুল যুক্ত হয়ে গেছে রংপুর থেকে দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত হয়েছে কিন্তু রাকিবুল খান। তারপর অবসান ভাই যুক্ত হয়ে গেছে অনেকদিন পর দেখতে পাচ্ছি, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে। আমি টাইম খুব মেনটেন করি, জীবনের প্রতিটা কাজেই আমি টাইম মেনটেন করি। আমাকে অনেক জায়গায় সময় মতো গিয়ে অন্যের জন্য অপেক্ষা করতে হয়, কিছু জায়গায় আমি জানি সবাই ওই টাইমে আসবে না কিন্তু তবুও আমি সঠিক টাইমে উপস্থিত থাকবো, হয়তো এটাই আমার অভ্যাস। আচ্ছা, এটা যে শুধু আপনার অভ্যাস আমি সেটাকে সাধুবাদ জানাবো না, আমি সাধুবাদ জানাবো যে এই অভ্যাসটার জন্য। এই অভ্যাসটা আসলে সবারই কিন্তু মোটামুটি থাকা উচিত, মানে সময় মতো আসলে পৌঁছানো এবং সময় মতো কোনো একটা ইভেন্টে থাকা বা সময় মতো কোনো একটা সিচুয়েশনে থাকা, এটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যান্ড আমার মনে হয় একটা মানুষের পার্সোনালিটি কিন্তু আসলে ক্যারি করে কিন্তু এই ব্যাপারটা। সো এই অভ্যাসটা আসলে সবার ভেতরেই থাকা উচিত, মানে মেনটেনেন্সের যে বিষয়টা আছে, শুধু যে টাইম তা না, টাইম, নিজের লাইফ, সার্কেল, মানে সোসাইটি, সব কিছু কিন্তু মেনটেন করতে হবে। সো এটা আমার মনে হয় অবসান ভাই খুবই গুড থিং। অ্যান্ড চট্টগ্রাম যাচ্ছেন, চট্টগ্রামের অবস্থা খুব খারাপ, অবশ্যই আমাকে আপডেট দিবেন চট্টগ্রামের কী অবস্থা। দেখতে পাচ্ছি রিদি যুক্ত হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি রিদি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জ্যোতি আছে রংপুর থেকে, আমার সাথে রংপুর থেকে যুক্ত হয়ে গেছে সুমাইয়া। আচ্ছা, তারপর আমার সাথে রংপুর থেকে যুক্ত হয়ে গেছে দিহান, দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে নুসরাত জাহান। আচ্ছা, শুভ বিকাল, শুভ বিকাল, সবাইকে শুভ বিকাল, যদিও আসলে সন্ধ্যার দিকে গড়াচ্ছি সময়টা আস্তে আস্তে। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে কিন্তু তারেক যুক্ত হয়ে গেছে আমার সাথে, এবং অনেক অনেক ধন্যবাদ। HSC এক্সাম চলছে তারেকের, বেস্ট অফ লাক। সুমাইয়া আছে আমার সাথে দেখতে পাচ্ছি, পঞ্চম শ্রেণীর। আচ্ছা তাই নাকি, আমাদের ছোট ছোট ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া যুক্ত হয়ে যাওয়ার জন্য, এবং পড়ালেখা করতে হবে, ক্লাস ফাইভে পড়ছেন, অবশ্যই আশা করছি পরবর্তী আপনার যে লাইফটা আছে খুবই ভালো একটা লাইফ চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কারিমুল, কারিমুল আছে এবং তার মামাতো ভাইও আছে খাদিমুল। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার সাথে যুক্ত আছে কিন্তু আর্নিকা, দেখা যাচ্ছে অর্নিকা আর আর্নিকা। আচ্ছা যাই হোক, একটা ছন্দ লিখেছে, টমেটো লাল কাঁচামরিচ ঝাল, মেয়েদের স্যান্ডেল ছেলেদের গাল। জিনি আপু কেন এখনো মেসেজ দেয় না ভাইয়া? জিনিয়া ফার্স্টেই মেসেজ দিয়েছে, বাই দ্য ওয়ে ছন্দটা কি ছিল। তারপর দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু শর্মিলা ইসলাম রিদা যুক্ত আছে রংপুর থেকে। জান ভাই, আমি নিউ টেনে পড়ি, আজ আমার রসায়ন পরীক্ষা হয়েছে, ইস কি যে সহজ প্রশ্ন হয়েছে। আচ্ছা ভাইয়া, আমি তোমাকে এক লাইন লিখে দিব, তুমি শুধু লাইনটা পড়ে দিবা, লাইনটা হচ্ছে আহো ভাতিজা আহো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আহো ভাতিজা আহো। যাই হোক, জামাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। একটা গানে চলে যাব এখন আমরা, আমরা এখন খুব সুন্দর একটা গান শুনবো, মনপুরা মুভির একটা গান। মনপুরা মুভির কোন গানটা বেশ সুন্দর বলেন তো?
ফজলুর রহমান বাবু স্যারের করা একটা গান নিথুয়া পাথারে, বেশ সুন্দর একটা গান। ছোটবেলা থেকে কিন্তু গানটা শুনে আসলে সবসময় শুনেছি এবং খুব ভালো লাগে গানটা শুনলে। তো আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে। এখন এত কথা না বাড়িয়ে আমরা সোজা গানে চলে যাই বন্ধুরা।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।

হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে রিদম আবারও হাজির আপনাদের মাঝে। শেষ ঘন্টার ঠিক মাঝামাঝি অবস্থানে আছি, 7:24। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। বিকাল 5টা থেকে কিন্তু ছিলাম এবং দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টায় চলে এসেছি। যে কোনো সময় হয়তো বা বিদায় নিতে হবে, তবে কোনো সমস্যা নেই, আছি শেষ পর্যন্ত। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন লিসেনার্স। তখন যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু বাংলাদেশ এবং জিম্বাবুয়ের একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু চলছে। জিম্বাবুয়ে কিন্তু খুব ভালো ব্যাটিং করেছে বলা চলে, মোটামুটি রানের টার্গেট হচ্ছে 245-এর। অ্যান্ড বাংলাদেশের বোলিং লাইন যে খুব ভালো ছিল সেটাও কিন্তু বলা লাগে, তাদের বোলিং লাইন খুবই ভালো ছিল, তবে আমার মনে হয়েছে কিছু ল্যাকিংস অবশ্যই ছিল বাংলাদেশের বোলিং লাইনে। যাই হোক, বাংলাদেশ কিন্তু এখন ব্যাটিং করছে, বর্তমানে ব্যাটিং করছে কিন্তু তানজিদ অ্যান্ড হৃদয়, আর মোটামুটি কিন্তু 81 রানের একটা দুইজনের কিন্তু একটা ভালো পারফরমেন্স কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত। যদি আমি লাস্ট আপডেট দিই, লাস্ট আপডেট হচ্ছে 81। আমি এখন পর্যন্ত মানে আমি খেলা দেখছি আর কি, দুইটা উইকেট কিন্তু চলে গিয়েছে বাংলাদেশের, দেখা যাচ্ছে 17 ওভার ক্রস করেছে এবং প্রায় 18 ওভারের কাছাকাছি আর কি। তো মোটামুটি ভালো রান হয়েছে বলা যায়, তারপরও দেখা যাক কি হয়। তানজিদের ব্যাটিং যে খুব খারাপ করছে তা কিন্তু না, তানজিদের ব্যাটিংও কিন্তু মোটামুটি একটা ভালো পজিশনে আছে। আর হৃদয়ের কথা যদি বলি, হৃদয়ের রানিং রান রেটটা তেমন একটা সুবিধার মনে হচ্ছে না আমার কাছে। যাই হোক, দেখা যাক কি হয় বাংলাদেশের খেলা। বাংলাদেশের পারফরমেন্স মোটামুটি এর আগেও ভালো ছিল, অস্ট্রেলিয়ার সাথেও কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলেছিল। সো দেখি কি হয়। মোটামুটি অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত আছেন। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছেন, কে আছেন আমার সাথে কিন্তু, তুষি যুক্ত আছে দেখা যাচ্ছে। হ্যালো ভাইয়া, কতদিন ধরে আপনার ফোন নাম্বারটা নেওয়ার চেষ্টা করছি, ফাইনালি আজকে নিতে পারলাম। আপনি এত দ্রুত কথা বলেন। আচ্ছা, আমার নাম্বার আপনি কোথায় পেলেন সেটা আগে বলেন আমাকে। তারপর আমার দেখা যাচ্ছে কে আছে আমার সাথে, আমার সাথে কিন্তু হাসান যুক্ত আছে দেখা যাচ্ছে, আমার সাথে যুক্ত আছে সামারা যুক্ত হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু শারমিন আক্তার যুক্ত আছে। হ্যালো জানু, কেমন আছো জানু? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, সুমাইয়া আছে দেখা যাচ্ছে আমার সাথে নাটোর থেকে, ওকে। আচ্ছা, বিয়ে করবেন আমাকে? আমাকে বিয়ে করে কি হবে? রিদমকে কয়জন বিয়ে করবেন আমাকে বলেন, এত এত বিয়ে করলে তো সমস্যা, এখন আমি কি আমাকে ভাগাভাগি করবো নাকি? যাই হোক, যদিও আপনারা বলেছিলেন এর আগে যে আমাকে মানে আমার শরীরটাকে একটু ভাগাভাগি করে দেওয়ার জন্য, আমি চেষ্টা করবো, দেখা যাক। যদি আপনার ভাগে থাকে তাহলে আপনি আমাকে বিয়ে করবেন, কোনো সমস্যা নেই। মাজেদা আছে সিলেট থেকে দেখা যাচ্ছে আমার সাথে, কিন্তু রংপুর থেকে ইরা এখন পর্যন্ত যুক্ত আছে, নূর হাবিব আছে আমার সাথে, নীরব আছে দেখা যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছি পরি যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, আমার সাথে রংপুর থেকে আইরিন যুক্ত আছেন আমার সাথে।

আছেন কে আছেন আমার সাথে? আমার সাথে কিন্তু স্মৃতি এখন পর্যন্ত যুক্ত আছে। আচ্ছা, আমি যদি কখনো মেসেজ না করি বা হতে পারে আমার কিছু হয়েছে, এটাও হতে পারে যে আমি হয়তো বেঁচে নেই, আর এই কথা আপনাকে কেউ না বললে তো আপনি জানতেও পারবেন না। তখন কি আমার মেসেজ না পেলে আপনার এই বন্ধুর কথা মনে থাকবে? জানেন কি, মাঝখানে প্রায় কয়েক সপ্তাহ আমি ছিলাম না। হ্যাঁ স্মৃতা, আপনার গ্যাপটা মাঝখানে আমি অবশ্যই খেয়াল করেছি, তবে এরকমটা এরকম কিছু হবে না, উপরওয়ালা এসব এরকম কিছু না করুক, এরকম কথাবার্তা আসলে বলতে নেই। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যারা যুক্ত হয়ে গেছে, আমার সাথে যুক্ত আছেন আফরিন। অনেক মজার কথা, কবিতা, গল্প, সুন্দর মুহূর্ত, কৌতুক আকারে এসব সুন্দর কথাগুলো মেসেজে লিখে দিতাম, তবে পড়বে না তো, তাও দিলাম। আফরিন, আসলে এরকম কিছুই না, সবসময় চেষ্টা করি আর কি। আচ্ছা আর যে রিদম যদি কোনোদিন লটারি জিতে যায় তাহলে সে কি করবে? সঞ্জিদা, নাইস কোয়েশ্চেন, নাইস কোয়েশ্চেন। লটারি জিতে গেলে প্রথমে হচ্ছে সঞ্জিদা আপনাকে নিয়ে আমি কফি খেতে যাব, দেন হচ্ছে আমার বাকি প্ল্যানিং আর কি। তারপর হচ্ছে আপনাকে নিয়ে একটা লম্বা শপিংয়ে বেরোবো, দেন আমরা শপিং টপিং করবো। সায়েম ও সিয়াম কিন্তু যুক্ত হয়ে গেছে ধানমন্ডি হাতিরপুর ভূতের গলি থেকে, অনেক অনেক ধন্যবাদ। সানিম যুক্ত আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে কে যুক্ত আছে, মাম্পি যুক্ত আছে। আচ্ছা মাম্পি, আমি ফেসবুকের সব কমেন্টই পড়ার চেষ্টা করি, সো ফেসবুকে যারা চলে আসতে চান ফেসবুকে কিন্তু চলে আসতে পারেন, আমি আপনাদের অপেক্ষায় আছি। আচ্ছা তারপর দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছেন নাদিয়া। ওকে, নাদিয়া লিখেছেন তোমাকে, সরি তোমাকে, আমার তোমাকে রিদম বেশ ভালো লাগে, তোমার ভয়েস মাশাল্লাহ খুব সুন্দর, তুমি ভয়েসে জাদুকর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখা যাচ্ছে আমার সাথে কিন্তু জিনিয়া যুক্ত আছে, এখন ভালো আছি, বাসায় কাজ হচ্ছিল তো তাড়াতাড়ি দিতে গিয়ে দেখি নি যে একটা তার ছেঁড়া ছিল না। এসব বিষয়ে একটু সিনসিয়ার থাকতে হবে, এসব বিষয়ে অবশ্যই কনসার্ন থাকতে হবে, এগুলো আসলে খুবই রিস্কি ব্যাপার স্যাপার। যাই হোক লিসেনার্স, আমি শেষ মুহূর্ত পর্যন্ত আছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আমরা আরও একটা গানে চলে যাব এখন, আমরা ব্যান লালনের করা এলো মেলো গানটা শুনব। বেশ সুন্দর কম্পোজিশন, বেশ সুন্দর লিরিক্স, অ্যান্ড ব্যান লালন মানেই কিন্তু আসলে দুর্দান্ত গান, আর আমার পছন্দের ব্যান্ডের মধ্যে ব্যান লালন হচ্ছে একটা। সো এখন এত কথা না বেড়ে সোজা গানে যাব, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই ঢাকা FM 90.4 এর সাথেই যুক্ত থাকবেন।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন কিন্তু আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। বিকাল 5টা থেকে আমি আরজে রিদম কিন্তু আপনাদের সাথে ছিলাম পুরো সপ্তাহ জুড়ে। যারা মিস করেছেন তাদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে, এবং দেখতে দেখতে কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের উইকেন্ড বাজ অনুষ্ঠানের। আশা করছি অবশ্যই পুরো বিকেল জুড়ে সবাই আমার সাথে ছিলেন এবং সবার বিকেলটা খুব সুন্দরভাবেই কেটেছে। আর বাইরে খুবই মেঘলা একটা ওয়েদার। একদম লাস্ট আপডেট যদি দেই যে এখন পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, এই আর কি, এভাবেই চলছে। আর অনেক অনেক দোয়া রইল চট্টগ্রামবাসীদের জন্য। আশা করছি চট্টগ্রামে খুব জলদি যাতে আসলে তাদের এই সংকটাপন্ন একটা সিচুয়েশন থেকে তারা উঠে আসতে পারে এবং হচ্ছে তারা সবাই সার্ভাইভ করতে পারে, এই দোয়া করছি। সবাই অবশ্যই দোয়া করবেন চট্টগ্রাম, ময়মনসিংহ, দেন হচ্ছে সিলেট, দেন রংপুর, যেসব জায়গা মূলত পানি উঠেছে বা পানি বন্যা দেখা যাচ্ছে, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর যাই হোক, আমি বাংলাদেশের খেলা লাস্ট আপডেট যদি দেই, আমার সামনেই খেলা চলছে। 21 ওভার দুই বল চলছে, দেখা যাচ্ছে বর্তমান রান আছে এখন 95, উইকেট দুইটা গিয়েছে, মোটামুটি ভালো ব্যাটিং করছে দেখা যাচ্ছে। তানজিদ কিন্তু ভালো ব্যাটিং করছে, 60 বলে মোটামুটি 51 রান, বাহ, তানজিদের কিন্তু হাফ সেঞ্চুরি হয়ে গেছে দেখা যাচ্ছে। হৃদয় আছে, হৃদয়ের কিন্তু 42 বলে 22 রান হয়েছে দেখা যাচ্ছে। বর্তমান রান রেট হচ্ছে 4.45, অর্থাৎ 4.45। বাট যদি তারা জিততে চায় তাহলে তাদের রান রেট প্রয়োজন কিন্তু 5.33। ভালো বল করছে, কে বল করছে, ও আচ্ছা, না মাত্র কিন্তু আরও একটা দুর্দান্ত চার হয়ে গেল। যাই হোক, খুব ভালো লাগছে বাংলাদেশের খেলা দেখে। আশা করছি বাংলাদেশ আজকে জিতে যাবে জিম্বাবুয়ের বিপক্ষে। সো যেটা বলছিলাম, একদম শেষ পর্যায়ে চলে এসেছি লিসেনার, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে যুক্ত ছিলেন। যাওয়ার আগ মুহূর্তে একটু দেখবো কে কে আছে আমার সাথে। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে আছে দিহান। হাই রিদম, তোমাকে আমার রিদম ডাকতেই ভালো লাগে, যদিও তুমি আমার থেকে অনেক বড়। যাই হোক, মেসেজ পড়ো না কেন, আমার মেসেজ পড়েছি দিহান, আপনার মেসেজ আমি পড়েছি। সো তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু রংপুর থেকে মাইকেল যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে সুমাইয়া সুমিন, ওকে, রংপুর থেকে ড্রিমার গানটা শুনতে চেয়েছিল। আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই আপনার পছন্দের গানটা যদি শুনতে চান, ঢাকা FM 90.4 সাথে টিউন থাকতে হবে, তাহলে কিন্তু খুব ইজিলি আপনার যে কোনো পছন্দের গান শুনতে পারবেন। বিকজ আপনাদের পছন্দের গানগুলো নিয়েই কিন্তু আমাদের এই প্লেলিস্টটা সাজানো হয়। গাজীপুর থেকে আশা রয় নিধি যুক্ত আছে আমার সাথে দেখা যাচ্ছে, আমার সাথে হাফসা যুক্ত আছে, আপনার SMS-টা পড়েছি আমি হাফসা। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি উমায়না যুক্ত হয়ে গেছে, উমায়না লিখেছে আই লাভ ইউ, আই লাভ ইউ টু মাই ফ্রেন্ড। সিয়ামু সায়াম আছে ধানমন্ডি হাতিরপুল ভূতের গলি থেকে, কালকে মনে করেছি আর্জেন্টিনা হেরে যাবে, না আর্জেন্টিনা হারাহারির কোনো অপশন নেই। যাই হোক, তারপর বিদায় নিয়েছি কিন্তু জিনিয়া, আর যে ভালো থেকো, মিস করবো 3 দিন। হ্যাঁ, খুব জলদি আবারও নেক্সট সোমবারে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে দুপুর 2টা বাজে মিড ডে ফিল্ড নিয়ে। ও তারপর দেখতে পাচ্ছি সঞ্জিদা আছে, সঞ্জিদা লিখেছে আর যে থ্যাংকস আ লট শেভার বাই এডি শেরান প্লে করার জন্য। বাই দ্য ওয়ে, দেখা যাক আপনি কবে লটারি জিতে যান। লটারি জিতলে অবশ্যই সঞ্জিদ আপনাকে কিন্তু আমি খুঁজে বের করবো, এবং আপনাকে আমি যেটা বলেছি যে আমরা প্রথম একটা হচ্ছে কফি খাবো দুজন মিলে, দেন হচ্ছে আমরা ঘুরবো আর শপিং করবো। আচ্ছা, হিমাদ্রি আছে রংপুর থেকে দেখা যাচ্ছে, শেষ পর্যন্ত আছে আমার সাথে রাবেয়া, ওকে। হে রিদম, আমাকে তো চেনো না কিন্তু আমি রাবে আপনাকে চিনি, পরিচিত হতে মেসেজ দিলেও পড়েন না তাই দেই না, তাও আজকে দিলাম। যাই হোক, আমি রাবেয়া রংপুর থেকে, 2027-এর ব্যাচ, দোয়া করবেন আমার জন্য, আমি একজনকে অনেক বেশি ভালোবাসি, সরি বেশি ভালোবেসে ঠকে গিয়েছি, তার কণ্ঠ ঠিক আপনার মতোই, আপনার কথা শুনলে তার কথা মনে পড়ে। যাই হোক, যখনই আপনার ভালোবাসার মানুষটা কথা মনে পড়বে চলে আসবেন রিদমের কাছে, রিদম আছে সবসময়, উইকেন্ড বাজ নিয়ে আছে, মিড ডে ফিল্ড নিয়ে আছে, আপনাদের জন্যই কিন্তু আমি সবসময় থাকি। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি লিখেছেন ভাইয়া মেসেজ পড়েন না কেন, শুনি মেসেজ পড়ছি, মেসেজ পড়ছি, শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি পরিযুক্ত আছে আমার সাথে। আচ্ছা যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পুরো সময় জুড়ে আমার সাথে যুক্ত ছিলেন। তো যেটা বলছিলাম যে দেখতে দেখতে কিন্তু একদম শেষ মুহূর্তে চলে এসেছি, তো আজকের মতো এখানেই বিদায় জানাতে হচ্ছে।
আমরা আজকে আমাদের সরি আমার একটা গান শুনতে শুনতে বিদায় নিব। ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারছেন আমি আবার যখন বললাম যে আমার গান, তার মানে নিশ্চয়ই কালা নিয়ে কোনো গান হবে। হ্যাঁ লিসেনার্স, এখন আমরা আরফান মৃধা শিবলুর করা একটা গান শুনবো, সাদা কালা। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, এই বসন্তকালে তোমায় বলতে পারিনি। বেশ সুন্দর একটা গান লিসেনার্স। যাই হোক, মুভিটা কে কে দেখেছেন অবশ্যই জানিয়ে রাখবেন, পরবর্তীতে আবারও আপনাদের সাথে কথা হবে। তো এই গানটা শুনতে শুনতেই আজকে আমরা বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।
6: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: সবকে ছুঁসলো, বাসলো, লাইনের মানুষলো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে ফোরকে মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় তিন প্রতিষ্ঠান, তিন ব্যক্তিকে জাতীয় পরিবেশ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী। দেশকে সবুজ বসতি হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা। সংবিধানের পঞ্চদশ সংশোধনী রায় আংশিক বাতিল করে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, জানালেন আইনমন্ত্রী। আগামী 5 বছরে 1 কোটি দক্ষ কর্মী বিদেশে প্রেরণের পরিকল্পনা নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব। টানা ভারী বর্ষণে পাহাড় ধসে বান্দরবন ও কক্সবাজারে 7 জনের প্রাণহানি। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আজ। বিশ্বকাপ ফুটবলে প্রথম কোয়ার্টার ফাইনালে রাত 2টায় ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। এবং হারারেতে 248 রানের জয়ের লক্ষ্যে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এখন ব্যাট করছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে একটি সবুজ বসতি হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন। তিনি আজ পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণকে সকলের নিত্যদিনের অভ্যাসে পরিণত করতে হবে। সবাই মিলে কাজ করলেই সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বসতি গড়ে তোলা সম্ভব হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যার বিরূপ প্রভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বাংলাদেশ। পরিবেশ রক্ষার পাশাপাশি বৃক্ষরোপণকে উৎসাহিত করতে বৃক্ষরোপণের সাজায় দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার 2025 এবং বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার 2026 প্রদান করেন প্রধানমন্ত্রী। এছাড়া বনায়ন অংশীজনদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন তিনি। পরে বক্তব্যে তারেক রহমান বলেন, নিজেদের স্বার্থেই প্রকৃতিকে গুরুত্ব দিতে হবে, বাঁচাতে হবে দেশের নদ নদী গুলোকেও।
4: একটা মানে ভয়াবহ অবস্থা। আপনারা যে কোনো নদী, আমরা নদীমাতৃক বাংলাদেশ বলতাম, বিভিন্ন নদীকে আমরা দেখতাম, আপনারা নদীগুলোর পাশে যান, খাল বিলের পাশে যান, মনে হচ্ছে যে এই নদীগুলো খাল বিলের মধ্যে দিয়ে এগুলা পানি যাবার জন্য নয়, এগুলা মানুষের পরিত্যক্ত যে বর্জ্য বা মানুষের ব্যবহার্য যে বর্জ্য সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে এই রাস্তাগুলো বা নদী খালগুলোকে তৈরি করা হয়েছে। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি, তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানি নিরাপত্তা কোনটাই নিশ্চিত করা সম্ভব হবে না।
3: বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী পরিবেশের জন্য ক্ষতিকর এমন গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়া দেশীয় ও বিপন্ন প্রজাতির গাছ রোপণের জন্য সবাইকে আহ্বান জানান সরকার প্রধান।
4: কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কে কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। আমাদের পরিবেশের জন্য যে গাছগুলো ক্ষতিকারক, সেই গাছগুলোকে অবশ্যই বোধহয় পরিহার করা উচিত, সেই গাছগুলোকে আমাদের এনকারেজ করা উচিত না রোপণের জন্য।
3: বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান সরকার প্রধান।
4: সরকার পরিবেশ রক্ষার স্বার্থে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়।
3: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই রায় দেন। আজকের এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রইল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানে হস্তক্ষেপ করা রাষ্ট্রদ্রোহিতা ও নারীদের সংরক্ষিত আসন 50 করা সহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকায় 2014, 2018 এবং 2024 সালে আওয়ামী লীগ একতরফা জাতীয় নির্বাচন করতে পেরেছে বলে অভিযোগ বিরোধী দলগুলোর। এরপর 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে বিএনপি, জামায়াত ও সুশাসনের জন্য নাগরিক সুজন পৃথক তিনটি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, গণভোটের বিধান বাতিল, সংবিধান সংশোধনের ক্ষমতার উপর বিধিনিষেধ এবং মৌলিক অধিকার বাস্তবায়ন, হাইকোর্টের এখতিয়ার সীমিত করার বিধানকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ঘোষণা করে বাতিল করেন আদালত। তবে পঞ্চদশ সংশোধনীর বাকি বিষয়গুলো ভবিষ্যৎ সংসদের বিবেচনার জন্য রেখে দেওয়া হয়। বৃহস্পতিবার ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ফলে সংসদে সুরাহা হবে নীতি নির্ধারণী সংক্রান্ত বিষয়গুলো।
6: এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায় সেই রায়টি বহাল থাকলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো আর বাকিগুলো এখন সংসদে, পরে যেটা হাইকোর্ট ছেড়ে দিয়েছিল সেটা আলটিমেটলি সংসদের সিদ্ধান্ত হবে।
5: এদিকে এই রায় নিয়ে এক প্রতিক্রিয়ায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এটি বর্তমান সরকারের রাজনৈতিক, নির্বাচনী ও জাতীয় অঙ্গীকার।
7: বিএনপি পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনের বিল এনেছিলেন, এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক রূপরেখা তৈরি করে দিয়েছিলেন এবং বিএনপি এটার জন্য বিগত 16-17 বছর ধরে সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না।
5: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী 5 বছরে বিদেশে 1 কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আজ জাতীয় সংসদে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, তার মন্ত্রণালয়ের অধীনে মোট 110টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে 55টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদী ট্রেড বা কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার, জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং ত্রাণ নির্ভর ব্যবস্থাপনা থেকে সমন্বিত ঝুঁকি হ্রাস ভিত্তিক ব্যবস্থাপনায় রূপান্তরের মাধ্যমে সরকার দেশের দুর্যোগ প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। তিনি জানান, জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য বহুমুখী ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্রগুলো সর্বদা প্রস্তুত রাখা হচ্ছে। এদিকে এক লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংসদকে জানান, বাংলাদেশ 2024-25 অর্থ বছরে বিশ্বের 202টি গন্তব্যে 812টি পণ্য রপ্তানি করেছে। তিনি জানান, এসব পণ্য রপ্তানি করে বাংলাদেশ 44,167.84 মিলিয়ন ডলার আয় করেছে। জাতীয় সংসদের বৈঠক আগামী রবিবার বিকেল 3টায় আবার বসবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মাহি এলদিন আহমেদ ফাহমি। আজ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে বর্তমান সরকারের চিন্তা ভাবনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলার ক্ষেত্রে দুদেশের যৌথ উদ্যোগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রী মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন। মিশরের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সুসম্পর্কের কথা তুলে ধরে এই সম্পর্ক আরও জোরদার করতে বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত সংবাদ মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দেন। টানা ভারী বর্ষণের ফলে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অপর ঘটনায় স্বামী ও স্ত্রী রয়েছেন। আজ ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে। এদিকে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোর রাতে উপজেলার বড়ইতলি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মোহসেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকার পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একের পর এক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় দীঘিনালা লঙ্গদু দীঘিনালা সাজেক সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে গত দুই দিনে আটকা পড়েছে 500+ পর্যটক। প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের সবকটি নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। চট্টগ্রাম দুই আসন থেকে বিএনপির নির্বাচিত প্রার্থী সরওয়ার আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ জাতীয় সংসদ ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন নিষ্ক্রিয় শিল্প সম্পদকে উৎপাদনমুখী ও কর্মসংস্থান সৃষ্টিকারী সম্পদে রূপান্তরের লক্ষ্যে আগামী দুই বছরের মধ্যে রাষ্ট্রায়ত্ত বন্ধ পাটকলগুলো বেসরকারি খাতে বন্দোবস্ত দেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ জুট মিলস লিমিটেডের নরসিংদী ইউনিটের অতিরিক্ত 14.80 একর জমি জুট অ্যালায়েন্স লিমিটেডের কাছে লিজ প্রদান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। ময়মনসিংহে মাত্র 10 কার্যদিবসের শুনানির মধ্যেই নিষ্পত্তি হয়েছে 5 বছরের শিশু ইছামণি সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার। আলোচিত এই মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড এবং 1 অপ্রাপ্ত বয়স্ক আসামিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ময়মনসিংহের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পৃথকভাবে এই রায় ঘোষণা করেন। বিস্তারিত শুনুন আমাদের ময়মনসিংহ সংবাদদাতার প্রতিবেদনে।
8: গত 14 জুন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কংস নদীর তীরে মিলে 5 বছরের শিশু নিসা মনির লাশ। প্রথমে পানিতে ডুবে মৃত্যু মনে হলেও পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে গণধর্ষণের পর হত্যার ঘটনা। পরদিন 15 জুন এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মাত্র 8 দিনের মধ্যে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর 10 কার্যদিবস শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত। রায়ে 3 আসামিকে মৃত্যুদণ্ড ও 2,00,000 টাকা করে জরিমানা এবং অপ্রাপ্ত বয়স্ক এক আসামিকে 10 বছরের কারাদণ্ড দেয়া। বাদী পক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মোহাম্মদ বজলুল করিম চৌধুরী বলেন,
9: শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে 3 জনের মৃত্যুদণ্ড আদেশ হয়েছে, সেই সাথে 2,00,000 টাকা করে জরিমানা এবং এই মোকদ্দমাটি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে 14/6 ঘটনা 23 তারিখে চার্জশিট দাখিল করা হয়েছে এবং উভয় মোকদ্দমা পাশাপাশি বিচার কার্য সম্পন্ন হয়েছে। অপর আসামি মারুফ শিশু বিদায় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত বিচার কার্য সম্পন্ন করেছেন।
8: এদিকে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত নিসা মনির বাবা মা ও স্বজনরা। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা।
10: সারা দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ, তাদের দোয়ায় আমার মেয়ে নিসা মনির বিচার পেয়েছে, পাশাপাশি সরকার রাষ্ট্রপক্ষের কাছে আমি কৃতজ্ঞ। আমি এই কল্পনাও করতে পারিনি এত দ্রুত আমি যে এই রায় পাবো।
11: বাংলাদেশ সরকারের অনেক ধন্যবাদ যে আমার মেয়ের তাড়াতাড়ি বিচার রায় করছে। এখন সরকারকে আমি আরেকটা আবেদন জানাই, যেন আইসার যখন রায় করছে যেন এটা তাড়াতাড়ি কার্যকর করে, আমার মতো মায়ের দুধ জেলা খালি না হয়।
8: উল্লেখ্য, 4 আসামি এর আগে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তনয় সাহার আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। হুসাইন শাহিদ, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
1: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
12: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরাকের নাজাফ ও কারবালা শহরে লাখো মানুষের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠানের পর ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় রাতের মতো ইরানের বিভিন্ন শহরে বোমা হামলা চালানোর পর বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইরান। এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটল যখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। তবে যুক্তরাষ্ট্র এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। হরমুজ প্রণালীতে দুই দিনের হামলায় 14 জন নিহত ও 78 জন আহত হয়। চীনের গুয়াংজি প্রদেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 39 জনে দাঁড়িয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে আরও 9 জন নিখোঁজ রয়েছে। আজ দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানায়। উদ্ধারকারী দলগুলো বড় আকারের ড্রোন দিয়ে নদীর অপর পাশে আটকে পড়া মানুষদের কাছে খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। এদিকে সপ্তাহান্তে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে একটি সুপার টাইফুন আঘাত হানার আশঙ্কা রয়েছে।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্ব আজ রাতে শুরু হবে। বাংলাদেশ সময় রাত 2টায় বোস্টন স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিপক্ষে খেলবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ফিফা বিশ্বকাপের মঞ্চ এখন রূপ নিয়েছে রূপকথায়, যেখানে টিকে আছে কেবল সেরা আট দল। আর এই মহা উৎসবের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং রানার্স আপ ফ্রান্স এবং আফ্রিকার সিংহ মরক্কো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 2টায় যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে শুরু হবে এই মহারণ। 2022 সালের বিশ্বকাপের সেই রোমাঞ্চকর সেমিফাইনালের পর আবারও বিশ্বমঞ্চে ভাগ্য নির্ধারণী ম্যাচে মুখোমুখি এই দুই দল। পরিসংখ্যান এবং ইতিহাস কথা বলছে ফ্রান্সের পক্ষে। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দল এ পর্যন্ত মোট 6 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে 4 বারই শেষ হাসি এসেছে লা ব্লুজরা। মরক্কোর একমাত্র অফিসিয়াল জয়টি এসেছিল 1998 সাল কিং হাসান ট্রফিতে, তাও পেনাল্টি শুট আউটে। বিশ্বকাপের মঞ্চে তাদের সর্বশেষ দেখা হয়েছিল 2022 সালের কাতার বিশ্বকাপ সেমিফাইনালে। সেবার থিও হার্নান্দেজ এবং জান্ডাল কোলো মোয়ানির গোলে মরক্কো ঐতিহাসিক রূপকথার দৌড় 2-0 ব্যবধানে থামিয়ে দিয়েছিল ফরাসিরা। তবে এবারের মরক্কো অনেক বেশি পরিপক্ক এবং আত্মবিশ্বাসী। আফ্রিকান চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে আসা অ্যাটলাস লায়নরা এবারও অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। শেষ 16 লড়াইয়ে কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে তারা। অন্যদিকে দিদিয়ের দেশমের ফ্রান্স টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে খেলছে। রাউন্ড অফ 16-এ প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে তারা। বিশেষ করে কিলিয়ান এমবাপে রয়েছে দুর্দান্ত ফর্মে। চলতি আসরে ইতোমধ্যেই তিনি করেছেন 7টি গোল। এদিকে ফ্রান্সের টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার মিশন, অন্যদিকে মরক্কোর সামনে সুযোগ টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস নতুন করে লেখার। বোস্টনের জিলেট স্টেডিয়ামে ফুটবল বিশ্বের চোখ থাকবে এই ব্লকবাস্টার ম্যাচের দিকে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ক্রিকেট। হারারেতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জয়ের জন্য 248 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 34 ওভারে 3 উইকেটে 153 রান করেছে। এর আগে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 247 রান করে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে বাংলাদেশের জয় ছাড়া বিকল্প নেই। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকা অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূল এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় 3 প্রতিষ্ঠান 3 ব্যক্তিকে জাতীয় পরিবেশ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী। দেশকে সবুজ বসতি হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা। সংবিধানের 5ম সংশোধনী রায় আংশিক বাতিল করে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, জানালেন আইনমন্ত্রী। আগামী পাঁচ বছরে 1 কোটি দক্ষ কর্মী বিদেশে প্রেরণের পরিকল্পনা নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব। টানা ভারী বর্ষণে পাহাড় ধসে বান্দরবান ও কক্সবাজারে 7 জনের প্রাণহানি। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আজ। বিশ্বকাপ ফুটবলে প্রথম কোয়ার্টার ফাইনালে রাত 2টায় ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। এবং হারারেতে 248 রানের জয়ের লক্ষ্যে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে এখন ব্যাট করছে বাংলাদেশ। খবর শেষ হল।
2: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Nation, Ag Station.
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
4: Country's first full HD FM station, ঢাকা FM 90.4.

0: FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
6: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়।

0: বইয়ের মধ্যে পিরিতির আগুন জ্বালায় দিয়ে বুকে নিয়ে আবার চলে যাবে, হয়ে গেল, সিম্পল ম্যাথ। কি বুঝছস না বুঝিস? কি বললাম? শুধু কষ্ট আর কান্না করা যাবে না, পুরুষ মানুষের কান্তে নাই আর কষ্ট প্যাঁপ্যাঁ এগুলো করা যাবে না। যেগুলো করার কাজ, কাজ আর টাকা, টাকা আর কোনো কথা নাই। একটা চুমু দিলি, পাগল হয়ে গেল, তিন দিন অজ্ঞান হয়ে থাকবি। দু মাস পরে তুই যদি চাঁদের দেশে যাস, চাঁদের দেশে যাবি। হেমেলনের বাসীর মতো যে বাসী বাজার ইন্দুররা পিছিয়ে পিছিয়ে ঘুরে না, ওইভাবে থাকবে। বুঝছস না বুঝিস? আর আমি যে প্রীতিগুলি করি বিভিন্ন সময় রসের কথাগুলো বলে একটু বারবার শিখে নিবি।
1: সবাইকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশের নতুন আরেকটি এপিসোডে। বৃহস্পতিবার রাত মানেই কিন্তু ভালোবাসার বাংলাদেশ আর ঢাকা FM 90.4। পিঙ্কি আছি আপনাদের সাথে। যারা যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের এপিসোড শুনতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। আর আপনাদের মধ্য থেকে কেউ যদি এসে আমাদেরকে গল্প বলতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে 01841904904 এই নম্বরটিতে WhatsApp অথবা টেক্সট মেসেজ করে কিন্তু আপনারা আপনাদের গল্প শেয়ার করার জন্য আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তাছাড়া facebook.com/ilovethakafm পেজ তো আছেই, সেখানেও কিন্তু আপনারা লিখতে পারেন। তো আজকের এপিসোডটাতে বেশি বেশি করে শেয়ার করতে হবে। নতুন গেস্ট আছে, আগের গুরুই আছে, গুরু গুরুর মতোই আছে, চলে যাই গুরুর কাছে।
0: অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন তাই ভালোবাসার বাংলাদেশে আমিও স্বাগত জানাচ্ছি। আজকের গেস্টকে স্বাগত জানাই। কি নাম আপনার?
2: নাম গুরু, এমডি জয় খান।
0: জয়
2: খান?
0: জয় খান। জয় খান কোথায় থেকে আসছেন?
2: আচ্ছা গুরু, দেশের বাড়ি নেত্রকোণায়, তো আসছি নরসিংদী থেকে।
0: নরসিংদী থেকে আসছেন প্রোগ্রামে?
2: জি।
0: আপনার হাইট কত জয় খান?
2: হাইট উচ্চতা বলতে 6 ফিটের উপরে, 7-এর কাছাকাছি।
0: 7 ফিটের কাছাকাছি,
2: এরকমই মনে হয়, কাছাকাছি। বলুন,
0: দেখি আপনার পাশে
1: দাঁড়াবেন নাকি? এই যে এইটাই বলছিলাম,
3: আমার তো অনেক বড় হিল। কেন বলবে?
0: ছোটবেলা কাটছে কোথায়?
2: ছোটবেলা গুলো নেত্রকোণাতে।
0: নেত্রকোণা?
2: নেত্রকোণাতে কেন্দ্র থানা, ওই জায়গা থেকে আসছে। বলতে আমার ছোট থাকতে জন্ম হয়ে আমার মায়ের 9 মাসের তোয়া আমার দাদির কাছে রাইকা চলে গেছিল বলতে গার্মেন্টসে। আমার বাবা চোখে দেখতো না, তো তার জন্য গার্মেন্টসে চলে গেছিল। তখন আমি ছোটবেলা থেকে দাদির কাছে বড় হয়েছি, লেখাপড়া করতাম। তখন আপনার ক্লাস 6 লাগাতে লেখাপড়া করছি, 7-এর উইটা তো আপনার টাকার জন্য পরীক্ষা দিতে পারি নাই। 1500 টাকার জন্য আমার খালার কাছে গেছিলাম, তো আমি পাই নাই, আমার পরীক্ষা দিতে পারি নাই। এরপরে চলে আসি নরসিংদীতে, আমার বাবা চোখে দেখে না, কামাই নাই দেখে আমি নরসিংদীতে চলে আসি। তখন এইসব জায়গায় আমি কাজে লাগছি। তখন কাজকাম টুকটাক ভালোই চলছে, চাকরি বাকরি করেছি, টাকা পয়সা কামাচ্ছি। তো হঠাৎ করে আপনার একটা মেয়ের সাথে বলতে পরিচয় বলতে, আমার চাচার ঘরে বই, ও চাকরি করতো ওই জায়গায়। তো ওর নাম্বার দিছিল, পরে এই মুহূর্তে কথা বলতে বলতে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। পরে হঠাৎ করে একদিন ওর এক বান্ধবী জিজ্ঞাসা, আপনি কি আমার বান্ধবীরা ভালোবাসেন? আমি হ্যাঁ বলছি আপনার বান্ধবী।
0: মেয়েরা তো আবার লম্বা ছেলে খুব পছন্দ করে নর্মালি, দেখি
2: ওদের ওই সময় দেখে নাই আমাদের।
0: ও আচ্ছা,
2: আমার দেখে নাই, তো এমনিতে মোবাইলে কথা বলতে ছবি টবি
0: ওদের। এই মুহূর্তে তো ক্যামেরা তো আসবে না, এত লম্বা ক্যামেরা
2: সামনে যাইতাম না, শুধু আমার চোখটুকু দেখতে, এতটুকুই আমার চোখটুকু দেখতে, সারা কিছু দেখতে, চোখ আর চুল। তো এমনি কথাবার্তা বলতে বলতে বলতে বলতে এমনি বললো, তো একটু সম্পর্ক হলো। হঠাৎ করে একদিন দেখা করবো, তো আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা বেসালা থাকতাম। তো ওই ফ্রেন্ডটা নিয়ে ওদের বাড়িতে গেলাম, ওদের বাড়িতে গেলাম বলতে ওদের বাড়িতে সামনে দিয়ে গেলাম, যে ও বাড়ি থেকে বাড়ি আমরা সামনে দিয়ে যাবো, শুধু দেখা করে চলে যাবো। তো এইভাবে দেখা মেকাও করলাম, দেখা করে আসার পরে অনেক কিছুই বললো। তার জিজ্ঞাসা করলাম যে কেমন লাগলো না লাগলো এরকম।
0: সে বলছে মেয়েতে,
2: মেয়ে দেখে পরে তো মানে কাছাকাছি তো কথা হয় নাই, কিন্তু দেখে পরে ফোনে পেয়ে বলছে ভালোই হলো, যে মানে স্বাস্থ্যের জন্য এতটুকুই বললো, যে হালকা পাতলা।
0: হাইটটা?
2: হাইট নিয়ে কোনো কিছু বলে নাই, যে তুলম্বা স্বাস্থ্যের জন্য নেই খালি বললো। তো এমনি গেল, আপনার সম্পর্ক হয়ে গেল, পরে এক সময় অনেক দেখা পড়া করলাম, আবার আপনি ঘোড়াগাড়ি, তখন ঘোড়াগাড়ি চলতেছে, সম্পর্ক চলতেছে, তখন আপনার নাম বললে ওই নাগর কিন্তু ব্রিজ চিনবেন, অনেকে চিনবে, ওই জায়গায় ঘোরাফেরা করি।
0: হাইট কি তোমার সাথে মানানছো?
2: না না, মেয়ের হাইট অল্প অল্প বলতে আমার ওই বুকের বুকের মধ্যে পড়ে আর কি,
0: বুকে রাখার
2: জন্য, এইটাই তো ভালোবাসলাম বুকে রাখার জন্য। তখন চলতেছে,
0: হাইট লাগে না,
2: জি গুরু, কিন্তু হাইট লাগে না, তারপরে চলতেছে, ঠিক আছে গুরু, মানে এর মাঝে মাঝে প্রায় সময় কাহিনী করতো যে ও বিয়ে বসবে না, ওর প্রেমের গতভাবে বিয়ে দিবে না, এনে অনেক কাহিনী করলো। ফলে একটা সময় মানে সম্পর্কালীন যখন এই কাহিনী করতো, যখন বলে ছেড়ে যাবে, তখন গুরু অনেক কান্নাকাটি করতো আমার সামনেই, ও যদি দেখে তো অবশ্যই দেখবে, ওর সামনে অনেক কান্নাকাটি করছি, কান্নাকাটি যখন করি তখন আবার ঠিক, কান্নাকাটি বাদ দিলে তখন কিছুদিন যাবে ভালো মন্দ, তখন আবার যে কোনো একটা কাহিনী শুরু করবে। তো ওদের চাহিদা ছিল বলতে গুরু ওর ভাইও নাই ছায়ের বোনরা, তো ও একবারে ছোট, শুধু মা আছে বাবাও নাই, তো ওদের বোনাদের চাহিদা ছিল যে বিয়ে দেওয়া গড় জামাই লাগবে, বলতে ওদের বাড়িতে থাকতে হবে। তখন আমাদের বাড়ি থেকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে ফালছে, আমার বাবা মানে কি বলবো, শর্মায় লাভ নেই, আমার বাবা আমার দাদি ভিক্ষা করে না খাওয়াই আমাদেরকে বড় করছে, মানে আমি আর একটা আমার ছোট ভাই। তো যখন ও বলে যে ওদের বাড়ি থাকতে হবে, তা আমি বলি ওদের যে আমার বাড়ির রায়কা, ওদেরকে রায়কা ধরে আমি ওদের থাকতে পারবো না,
0: তোমার দায়িত্ব আছে তো।
2: হ্যাঁ, আমার দায়িত্ব যে আমার পালন করছে, আমার দাদা আমার দাদি অনেক কষ্ট করে পালন করছে, ওরা বাবা চোখে দেখতো না, তো যখন ওইটা বলে তখন ও বলে না এমনি হবে না। তারপরে আমি বুড়ো রাষ্ট্রতে রাজি হয়েছি বিয়ের আগেতে, যে তুমি যতদিন তোমার আম্মু আছে ততদিন তুমি ওই জায়গায় থাকো, আমি ও যাবো, আমি নসিন যখন চাকরি করবো আমি যাবো, আমি তুমি ওই জায়গায় থাকো, যখন তোমার আম্মু না থাকবে তখন আমার বাড়িতে থাকো, এছাড়া ঈদের মাঝে যাইবা আসবা, এতটুকু বললা আছে, রাজি হইলো, রাজি হইলো, ওর বাড়ির মানুষরা রাজি করলো। তো গুরু বিয়ে করতে যাবো, এই সময় একটা এমন একটা কাহিনী করছে গুরু, বিশ্বাস করবেন না, বললে ওই সময়তে কি কমু, মানে
0: পাঞ্জাবি ছোট হয়ে গেছিল
2: না, পাঞ্জাবির ব্যাপারে না গুরু, মানে কাহিনী বিয়ে হবে না এই সেই অনেক কিছু করলো। তো রাতে রাতে পরে ওর এক বাবিলাগে সম্পর্কে ফোন দিয়ে কথা বলা হলো, তখন বিয়া রাজি হইলো। তাই আমি রাত্রে এই সময় 12টা বাজে, আমার চাচা আমার ফুপা আর আমার দাদা এসেছিল বাড়িতে, কানছিলাম ওদেরকে নিয়ে বিয়ার কেনাকাটি যতটুকু সামর্থ্য করলো এতটুকু কিনে আমি ফারাইছি। তো কাহিনী শেষে বিয়া করলাম আপনার 2025 সালে মার্চের 12 তারিখ, শনি সোমবার ছিল দিনটা। তো বিয়া সাদিও হইল, ঘর সংসার করলাম, চলতা ছিল। তো হঠাৎ করে আপনার কিছুদিন আগে গুরু মানে ও চাইতেছে ওর বৈনান্ডে দিয়ে, ও বলে নাই ওর বৈনান্ডে দিয়ে আমার বাড়িতে বলতেছে ডিফোর্স দেওয়ার জন্য।
0: কেন
2: ও আমার সাথে গড় করবে না? আমি বলবো ওদেরকে খরচ দিই না এই সেই, কিন্তু গুরু বরং আমি ওদের বাড়িতে তারপরে গেছি, আমার অনেক অপমান করছে। অপমান বলতে ওর মা ওর এমন কথা বলছে, আমার চাকরি গেছিল গা, আমি বাড়িতে চলে গেছিলাম, ওর মা ওর বইনে এমন কথা বলছে যে আমার কাছে বিয়ে হলে জীবনে সুখী হতে পারবে না। আচ্ছা, তারপরেও শেষে আপনার রোজাই দেয়, আমার চাকরি ছিল রোজাই দেওয়ার পরে আইসি, আইসা আপনার চাকরিতে লাগলাম, লাগার পরে ওদের বাড়িতে আমি 2 মাস লইলাম, ঠিক আছে। তো 2 মাস থাকার পরেতে ঈদের পরেতে বাড়িতে গেছে ও আমার সাথে। তো বাড়িতে যাওয়ার পরে আমার মা শুধু এতটুকুই বলছিল যে কি রে তোর বউ, আমি বাড়ি থেকে আসি না, মানে আমার বাবা চাকরি করতো চট্টগ্রামে, তো আমি বাড়ি থেকে আসি না, তোর বউ তো আমার একটা ফোন দিয়ে একবারও বললো না যে কি রে আম্মা এনা খেয়াল লেগে কি সমস্যা, এতটুকুই বলছে, এতটুকু কারণে আম্মা মানে যেদিন আইসে ওই দিন ওর সাথে কথা বলে নাই। তো কথা বলে না কারণে ও খাওড়া বাড়িতে বলে না, আমি মানে বাড়িতে কাজ করতেছি আপনার দরজা, আমার দাদারা সবাই বসা, মানে একটা চিল্লান দিয়া যে আমি যাই গিয়া, এতটুকু বলে চলে আইসে। তো চলে আইসে গুলো তারপরে মনে হয় না আমি টানা 7 দিন রাগে আমি ফোন টুনো দিই নাই, কোনো কিছু করি নাই, ফোন দিয়েছি বলতে আমার দাদারা দেখে কথা বলাইছে, আমি দাদা থেকে আমার হুয়াত বন্ধুতে আমি কথা বলেছি দাদা থেকে গেছে কিনা। তো হঠাৎ করে আমি নসিন দিই, তারপরে ছুটিতে আমি নসিনীতে আসমু। তো আপনার শনিবার দিন আমি আসমু, শনিবার দিন সকালবেলা 10টা বাজে আমি গাড়ি তুটমু, ওই সময় ও ফোন দিয়েছে আমার বাড়িতে, ফোন দিয়ে বলতেছে ডিফোর্স দিয়ে দেবো, কাগজটা কই পাঠাবে আমার কাছে নাকি আমার বাড়িতে বলছে। তো বিশ্বাস করবে না, গাড়ি দিয়ে আইসি আপনার কেন্দ্র থেকে, চোখ দিয়ে আপনি আপনি পানি পড়ছে, খালি পার্সোনাল চিকিৎসা করে কান্দতাম গাড়ির মাঝে, চোখ দিয়ে আপনি আপনি, আর ওর জন্য যে কান্দা কানছি গুরু ওইটা ওই বলতে পারবে, ঠিক আছে। আমার বাবা যে মরছে আমি তারপরে আমি এতটুকু কান্না করি নাই, ওর জন্য যে কান্না করছি, একসাথে গুরু 10টা ঘুমের পরে গেছি একসাথে, টানা 3 দিন ঘুমাইছি গুরু, এক টানা 3 দিন। এবার আমি কাজ করি চাকরিতে, আমার কিছু কিছু জায়গা
0: জানি চলে গেলে
2: কি হতো, এ মরার জন্য গুরু, মানে ও কি নিয়ে জানি সম্পর্কে আমাদের কি নিয়ে জানি, একটা কাজ হলো ও মানে বিয়ে করবে না, সৈলা সৈলা যাবে, কথাবার্তা বলে না টানা কিছুদিন লাগাত। তো একটানা এক পাতা ঘুমের পরিকাছে, এই সময় আমার সুপুরের কাছে থাকি, তো টানা তিন দিন একটানা ঘুমাইছে পুরো। এরপরেও মনে করেন আল্লাহ বাসায় আনছে আলহামদুলিল্লাহ, এরপরেও এভাবে যাইতেছে, কিছুদিন যাইতেছে, হঠাৎ করে একটা সমস্যা, একদিন আপনার গাছের সাথে না গাছের সাথে খপার ডুসায় খপার পোলাই লাইছি, এগুলাই নিয়ে যাই, মানে রাগারাগি খাদ্য কি তো নিয়ে আবারও একই বিয়া বসবে না এই সেই নানা ধরনের কথা, তো এগুলার ব্যাপারক্ষণ দিয়ে মাথা আবার ফাটালেছি। তো বিয়ার পরে কিছুদিন আগে গুরু আবার যেমন খাদ্য কেতন ওই সময় পরেই খাইলাম, কিন্তু আল্লাহ মনে হয় বাঁচায় আনছে কোনো কারণে, কিন্তু কোনো সময় গুরু এমন যায় নাই, ঠিক আছে। তো গুরু আর যতটুকু ভালোবাসি গুরু আমার ফ্যামিলি, তো আমি কেউ যতটুকু ভালোবাসি আমার দাদির ভালো একমাত্র, আমার দাদি আমার দাদা আমার জন্য যতটুকু করছে, আমি তো এর সাথে গুরু আমি কাছে যা আসবো এর আমি কোনো শরীরে শক্তি মুক্তি অথবা কোনো কিছু সাহসটা হয় না, মনে করেন এদেরকে যদি রাইকে আমি সৈল্যা আসি আল্লাহ মনে করেন আমার মাফ করবো না, ঠিক আছে। আমার জন্য যতটুকু আছে বাবা ছিল না সখী, আমার বাবার জন্য আমার মায়ের জন্য আমার ছোট্ট ভাইয়ের জন্য যতটুকু করছে আমার দাদা দাদি, এদেরকে যদি না দিয়ে গুরু হেদের চাহিদা একটাই, আমার জামাই বাড়িতে থাকতে হইব এদেরকে খাওয়াইতে হইব।
0: তোমার পক্ষে এটা সম্ভব না?
2: ওইটা তো আমার পক্ষে গুলো সম্ভব না, আমার যেমনি করছে গুরু এদেরকে সাথে আমি পারবো না, আমার ফুফু নিজের কোয়েল জায়গাটা আমার ওই জায়গায় পালন করছে লালন করছে বড় করছে, তো ওদেরকে সাথে আমি কেমনে থাকবো, মানে কি করবো ওদের কথা বললে শেষ হবে না, ঠিক আছে। আমার দাদি এখনো বর্তমানে মানে দাদা একটু তো দাদি এখনো ভিক্ষা করে এনে খাওয়া, তারপরেও ওদেরকে না দিয়ে আমি বাইরে থাকলাম চললাম, আমি বলছি যা তুই যেমন থাকবি যাইবি না ভালোবাসি তো এতটুকু, তারপরে আমি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী করলাম, আমি তোরা বাড়ির খরচ দিব না তুই এনে থাক, আমি যতটুকু কাম করি দুই হাতে দিব না আমার বাড়িতে দিব না তোরাও দিব না খরচ, এতটুকু বলার পরে গুরু আজকে কি করবো, ওই দুই দিন আগে গুরু বলছি মানে ফেসবুকে আছে আইসা কোনো নক দে না এর মতো আছে দাদা, কথাবার্তা বন্ধ, যদি আমি দেই হা হ্যাঁ না, তো ওই দিন গুরু
0: পাঠাইছে কবে
2: ডিপোজিট দেয় নাই, কিন্তু হ্যাঁ দিয়ে দিব বলতে আর দেয় না, ওই দিনের পরে তো আমি গুরু ওদের বাড়িতে গেলাম তখন সবকিছু শেষ, ওর কাছে গেলাম সবকিছু শেষ,
0: পারমিশন নাও যে গুরুর কাছে আসছি কথা বলতেছি, কথা বলে পারমিশন নেই তারপর
1: ফোন ধরে,
2: হ্যাঁ ফোন ধরে কথা বলে বলতো, ফোন দিলে কথা বলে,
0: কথা বলো কিছুক্ষণ তারপর বলো যে গুরুর কাছে আসছি আমি,
2: তারপরে আমি বিয়ে করলাম কি ভালোবাসা টানি, ঠিক আছে গুরু, ও ভালোবাসত অনেক কিন্তু এরকম যে হবে কিন্তু আমি কল্পনা করিনি, ঠিক আছে গুরু,
0: ঠিক হয়ে যাবে,
2: শুধু আপনি এতটুকু বলে দিবেন মৃত্যু রাগ পর্যন্ত হের সাথে তাকে যাইতে পারি,
0: দেখছি
2: আমি ওরে বলছি যে ঢাকাতে যাবো তুমি যাইবা, ও বলেন না এই জায়গায় আসলে ও আসবে না,
0: আছে কোথায়,
2: ও আছে এখন বাপের বাড়িতে নসিন্দিতে,
0: কি নাম ওর,
2: আম্বিয়া,
1: আম্বিয়া
2: জি, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ কই আছো, কোন জায়গা, ও আমি ঢাকা ফেম আসছিলাম গুরুর কাছে, কি বলছি শুনছো, গুরু তোমার সাথে কথা বলবে, কেটে দিছে
1: গুরুর কথা শুনে ভয় পাইছে,
0: আবার দাও ফোন, আগে নিজে কথা বলো পরে স্পিকার দিও, স্পিকার পরে দাও, আগে নিজে কথা বলে নাও,
2: এখন ফোনই ধরবে না, মানে অনেক সময় এত ফোন দিয়ে মানে বলার বাইরে আমি ফোন দিই, ঠিক আছে গুরু, এমনও দিন গেছে রাত্রে বারোটা একটা বাজে অনেক ফোন দিয়েছে, ও চাকরি করতো ওই জায়গাতে, তারপরে গুরু
0: না হলে তুমি আমাকে প্রোগ্রামের পরে আবার কথা বলো, দেখতেছি আমি প্যারা খাওয়ার কিছু নাই আর জান দেওয়ার দরকার নাই,
2: হ্যাঁ গুরু কথা বলো একটু কথা বলো,
0: হ্যাঁ আম্বিয়া আমার সাথে তো সবাই কথা বলতে চায়, হ্যালো দেখো আরেকবার ট্রাই করো, আর না হলে তুমি ওই প্রোগ্রামের শেষে আমার সাথে কথা বলাই দাও, ঠিক আছে, এটার সমাধান হয়ে যাবে আল্লাহ ভরসা, কিছু হবে না, ভয় পাচ্ছে হয়তো,
2: ভয় পাচ্ছে বলতে গুরু ও ভয় পাচ্ছে না, ওর থেকে বেশি মনে ওদের বাড়ির মানুষ ঠিক আছে, ওদের অনেক কিছু পরিবর্তন করছে ঠিক আছে, নাহলে ও প্রথমে এরকম
0: ওই যে ওই পরিবর্তনের যে ব্যাপার আর মাথার মধ্যে যে ভূতটা চলতেছে সেই ভূতটা নেমে যেত। দেখি যদি আবারও ট্রাই করো যদি পাই তো
2: ভালো, একটু কথা বলো, পাঁচ মিনিট কথা বলবে ঠিক আছে, কি বলে শোনো এতটুকু দিবে
0: আম্বিয়া, এটা কার ফোন আসছে আম্বিয়া, হ্যালো আম্বিয়া শুনছো আমার কথা বোন? ওয়ালাইকুম আসসালাম আম্বিয়া, আমি লাভগুরু এহতেশাম এফএম রেডিওর, কেমন আছো বোন? হ্যাঁ বোন আমি ভালো আছি। এখন কি নার্সিং দিতে আছো বাবার বাসায়? সবকিছু ঠিক করে নাও বোন, জয় তো পাগল হয়ে গেছে, তোমাকে ছাড়াতে ওর চলবে না। যে
2: আজকে গুরু তিন চার দিন যাব,
0: সব ঠিক করে নাও। আজ এত বছর আমি মানুষের জীবন নিয়ে কথা বলি, ওকে বলে দিচ্ছি তোমার যা যা দরকার সব ঠিক করে ফেলবে, তোমাকে ছাড়া ওর জীবন চলবে না বোন। আজ আমি এত বছর এই লাভগুরু প্রোগ্রাম করি, কত শত মানুষ আমার কথা শুনে সম্পর্ক ঠিক করছে, আলহামদুলিল্লাহ তারা ভালো আছে, তারা সন্তান সন্ততি হয়েছে, তারা বুড়া হয়েছে, কারণ এত বছর 18-19 বছর আমি একসাথে এই কাজগুলো করতেছি বোন আমার। আমি মানুষের চেহারা দেখলেই বুঝতে পারি যে সত্যি কে কাকে বোন প্রাণ দিয়ে ভালোবাসে। তোমারে ভালোবেসে ফেলেছে বোন, তোমাদের কারো কোনো যায় আসবে না জানো, মাঝখান থেকে তোমাদের জীবনে একটা দাগ পড়ে যাবে, এটা সমাধান কোনোদিন হবে না। ভালো থাকো, একসাথে থাকো, সংসার কেবল শুরু করছো তোমরা, সন্তান সন্ততি হবে, সুখে থাকবা। জয় বলতেছে আমার জীবনে কিচ্ছু নাই গুরু, শুধু ওকে আমার কাছে এনে দেন। আমিও তোমাকে অনুরোধ করতেছি বোন, ঠিক করে ফেলো। আর আমি ওর কাছ থেকে পাকা কথা নিচ্ছি যে আমার বোনটারে ভালো রাখার জন্য যা যা লাগবে বলবে সেগুলো তুই করবি, যাতে সকাল সন্ধ্যা 24 ঘন্টা পরিশ্রম করবি। আমি বলে দিয়েছি ডিভোর্স ফিভোর্সে যাও না, যেই বুদ্ধি দেখ যেই উল্টা পাল্টা ব্রেন দেখ, তোমরা এখন বড় হয়েছো, তোমরা ম্যাচিউর, তোমরা অ্যাডাল্ট, তোমাদের সিদ্ধান্ত তোমরাই নিতে পারবা। আল্লাহ কখনোই এ ধরনের জিনিসকে পছন্দ করেন না। বাজে যদি কোনো হালাল কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে ডিভোর্স, এগুলোতে যেও না, এটাতে কোনো সমাধান আসবে না বোন। হয়তো ভবিষ্যৎ জীবনে তুমি আর একজনের সাথে সম্পর্কে জড়াবে, সেও দেখবে যে আর একটা বড় প্রবলেম নিয়ে আসবে, অথবা জয় হয়তো কোথাও ভবিষ্যতে কোথাও কোনো সম্পর্কে যাবে, সেও ভালো থাকবে না। আমার কথা শুনতে পাচ্ছ? সব ঠিক করে ফেলো, আমাকে কথা দাও যে সব ঠিক করে ফেলবে। ডিভোর্স ডিভোর্সের চিন্তা মাথা থেকে ছেড়ে দাও এখন, শুনতে পাচ্ছ আমার কথা? মানুষের যে বুঝ দেয় সব, যে বুদ্ধি দেয় ওদের কাছে, ওই সব বুদ্ধিগুলো নিও না। আর তুমি বলো যে জয়কে কি করতে হবে, আমি এখনই বলতেছি, লক্ষ লক্ষ মানুষ সাক্ষী থাকবে এটার। জয়ের সাথে কথা বলো যে কি কি করতে হবে, কথা বলো, সেই জিনিসগুলো আমি ওর কাছে কনফার্ম করতেছি। তুমি পরে ওর সাথে কথা বলে এটা কনফার্ম করবে যে ও কি কি জানতে চায়। তোমার মানে মিনিট শেষ হয়ে গেছে, তুমি এই জিনিসটা জানবে যে ও এক্স্যাক্টলি তোমার কাছ থেকে কি কি
2: চায়। গুরু বলতে ওদের বাইরে থাকা, কিন্তু
0: আগে আগে জানো, তারপরে এখন না হোক পরে ফোন দিয়ে কথা বলো কি কি চাই জানো। আর আমি তোমাকে বলতেছি ও ডিভোর্সে যাবে না, এখনই সম্পর্ক আলাদা হবে না, আমি তোমাকে বলে রাখলাম। তুমি শুধু ও যা বলতেছে এটা কিছু কিছু জিনিস, তুমি তোমার বাবা মাকে ছাড়বে না, পুরুষকে বাড়িতেই থাকতে হয়, কে বলছে বেটা? পুরুষ চাঁদের দেশে থেকে বাবার খেয়াল করতে পারে, দাদার দিকে দেখতে পারে, পারে না? পুরুষ কি হাগামোতা পরিষ্কার করার জন্য আসেনি? রোখড়া কামাইতে হবে, কি কামাইতে হবে?
2: টাকা কামাইতে হবে।
0: এই চাঁদের দেশে থাকলেও ওখান থেকে ম্যানেজ করা যায়, নিজে আমি বাথরুম পরিষ্কার করতে পারছি না, একটা কাজের বেটি রেখে দিব, গ্রামে তো কাজের বেটি 1,000-2,000, দিল্লিতে ম্যানেজ করা যায়। তো বউকে ম্যানেজ করার জন্য কিছুদিন অভিনয় করে হলো 1-2 মাস থাকবো, বউয়ের মধ্যে প্রীতির আগুন জ্বালায় দিয়ে বউকে নিয়ে আবার চলে যাবো, হয়ে গেল, সিম্পল ম্যাথ। বুঝছস না বুঝিস? কি বললাম? বাপে বলে অমক কর, তার মুখে মারি বাড়ি, ও তখন স্বামী স্বামী করে পাগল হয়ে থাকবে। লাভ গুরু শুনছিস বেটা, প্রীতির নাটক বলে করি, এটা রসের আলাপ, রসের কাজগুলো করবি, এই তো যেগুলো করার কাজ, কাজ আর টাকা, টাকা আর কোন কথা নাই। ওর জন্য লাল
2: আলতা
0: নিয়ে এসে পরে দিবি, নিজে একটু গঙ্গুরা নিয়ে এসে পরে দিবি, কান্দা বলবি না, কান্দা বলা মানুষকে কেউ পছন্দ করে না। নূপুর নিয়ে এসে পরাই দিলি, দিয়ে পায়ের আলতো করে একটা চুমু দিলি, পাগল হয়ে গেল তিন দিন, অজ্ঞান হয়ে থাকবে। দু মাস পরে তুই যদি চাঁদের দেশে যাস, চাঁদের দেশে যাবে পিছে পিছে, হেমেলনের বাসিলার মতো যে বাসি বাজার ইন্দুররা পিছে পিছে ঘুরে না, ওইভাবে থাকবে, বুঝছস না বুঝিস না? আর আমি যে পিরিতিগুলি করি বিভিন্ন সময় রসের কথাগুলো বলে একটু বারবার শিখে নিবি একটু, ক্লিয়ার? এম এ ছাড়বে না তোকে, বিদায় নিচ্ছে আজ, সবার জন্য অনেক অনেক দোয়া। তোর কাজ হয়েছে না হয়নি? খুশি দর্শন দিতে গেছে? হ্যাঁ, হ্যাপি না? হ্যাপি না?
2: হ্যাপি গুরু।
0: হ্যাঁ, আমার পরিচয় হ্যাপি, যেহেতু কাজ করতে পারছি। এখন করণীয় হচ্ছে গিয়ে বলবি যে গুরু বলে দিয়েছে আমাকে, গুরুর কথা আমার কাছে আদেশ, এখন কি কি করতে হবে তুই তুই বল আম্বিয়া, আমি সেগুলো করে তোর সামনে হাজির হচ্ছি, দিয়ে ইনকাম বেশি বাড়াই দিবি, যেহেতু দাদা দিদিকে বাবা মাকে দেখতে হবে, সারা জীবন দেখছে অনেক কষ্ট করে, ওদেরকে টাকা ঠিকঠাক মতো যায় জানো,
2: আর
0: এক দুই মাসের জন্য হিজরত করবি তুই, ঘর জামাইয়ের পাঠ অভিনয় করবি, গিয়ে তখন এর প্রীতি জাগায় নিল, মন জমে গেল, তারপর দেখবি যখন চাঁদের দেশে গেলে চাঁদের দেশে যাবে। ক্লিয়ার? বিদায় নিচ্ছে আর, সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
2: কিন্তু একদিন একজনের একটা মিথ্যা কথা বলছিলাম, ও আমার জায়গায় ছিল যে খেলি নাকি, কিন্তু আমি হওয়া বলছিলাম, ওর কারণে গুলো আমার জীবনটা আরো অংশ হয়েছে, বলতে গেলে একটা মিথ্যা কথা বলার কারণে গুলো,
0: এই জিনিসগুলো।
2: হ্যাঁ গুরু,
0: এই মিথ্যা কথাটা কারে বলছিলা?
2: মানে আমগুলো একসাথে কাজ করতাম, তো বলতে
0: মেয়েকে,
2: মেয়ে না গুরু, ছেলে ছিল বলতে জোয়া খেলার লাইন আর কি গুরু, মানে ওইটা সবাইকে আমি না করে জোয়া তো না গুরু, আর হ্যাঁ কিছু
0: না করতে হবে না, এই গভর্নমেন্ট যে উদ্যোগ নিচ্ছে মানে পিছুয়াড়া লাল করে দিবে,
2: এটা সবাই না দেয়, এটার মধ্যে কিছু না, এটার মধ্যে জীবন একবার
0: নষ্ট করে, ক্যাসিনো জুয়া
2: এক গুরু জীবন নষ্ট,
0: আর মাদক এটার পিছুয়াড়া একদম লাল করে দিবে,
2: আর সবাই যখন মিথ্যা কথা না বলে গুরু, মিথ্যা কথা,
0: মিথ্যা কথা বলা মহাপাপ, একদম মনে করে দাও,
2: মিথ্যা কথা বলে গুরু।
1: আজকের এপিসোড এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে, আবারও প্রতি বৃহস্পতিবারের মতো চলে আসবো রাত 11টার দিকে, আপনারা অপেক্ষা করবেন, আর ঢাকা এফএম 90.4 এর যে ফেসবুক পেজটি আছে সেখানে বসে থাকবেন, আমাদেরকে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ঢাকা এফএম এর সাথে থাকবেন, পিঙ্কির সাথে থাকবেন, গুরুর সাথে থাকবেন, ভালোবাসার বাংলাদেশের সাথে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, শুভরাত্রি।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: যাব পাহাড়ে আহারে আহারে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
5: ঢাকা এফএম 90.4
3: সারা দেশে
5: সবার সাথে।